long thu along an kapachaleng chi phan me senarabar pipe si chipari deining chi lpg ke kaya hood gas ke kai a lighter si enang chi me koichet aso pen ke kai ke denang chi lpg along thu la pen gas cylinder ke warle do pulote gas agency si hem along sponsorak si hadak ke klemasai khetum phan si papelang pe me pen si paselam nang chi Aduntu polythene lapen plastic polythene lapen plastic ahormu ke en pen chepahilo nangji polythene lapen plastic ahormu ka chepre denga joine to pon te to mon te print dong chan lapen langbi anta cheho etlo polythene lapen plastic ahormu an hem kom hem rai along warthap thera elong adim hili khudra haladaksi wardam ignangji kalite me thorduchi kenangji polythene lapen plastic ahormu kachipari deng pen e ok pran phanta henu atheke labangso ahormu pen asana sana kiso lapen cancer kisota cholong thek lasi polythene lapen plastic ahormu chipari deng det se kemi kenang sot ke pachini ke alam theke laponik chotlo lake akaswani difu aduntu pini sarlam the chehe apu ave thero ki sarve mate asema ke pangbar lam the ke man chehe ke bang abang hello apu akaprek apu ke avelo lason si jonghe le sartame thero ke kapase rek mate achelet ke prek pre মানে আবং সারু সিতা থেরাক ঠেক ঠে দেডলো তে লাসন আলাম থে পেন্সি কে পুদাম আলাম থে লাসি সার পালাম থেলো চেহে আফু আবে থের কে সার আবে মাতে আসে মা কে পাংবার পিনিয়া সারলাম থেকে লাপন বেডলো

তনকে মে কংজাং হরমুকে জংজং আরি দেঙা লংকে বিনাং নি লাকে হাবে পিনপ আহেমসি দোনাংজি পোয়ামাৎসি পন্ডেরলং লাসি ননপু তা জাম্বলিয়া থনকে চমাংকান লাপেন কি থে কি দিং আতুমা ফান কাং থুম কারণী লাপেন কি থি কে জাং আহুৎসি এন লংচট ননাকাই কে জাম্বলিয়া থন আফান কার্বি আখাই আং থেকসি কে হক আতুম দো লাসি লুন পেন আমি তিমুংপি সেরকিনজন আথন আলুতুন আপরম আলুন লাপুসন হেনল ততাংতে আরজিক সিনাং।

0: নিঙ্গেহাং ডাল সালাম নাং রেডিও নাকার জুডু না তোমা ফানচে থান ইজিমা
1: চক প্রাংসি নীলি দিফু আকাশবাণী আতুমা ফান চুরু পাজে রিংটু লাপেন কার্বিয়াংলং কার্জুদু নাতুমা ফান আন আর দো আনাতুম ফান তামে লিন পেন সুরি সুরি কার্ডম পাজের ল নীলি কিলু না বাঙ্গে আয় শঙ্কু পেন দানিং হাং পিক পেনাং নীলি ক্লাস টু ক্লাস থ্রি লাসোনা লম্পেন নীলি কিলুন পেনি পুন কার্জু পুন লাহাই নিং হাং পিক তামে নীলি লাসো প্রফেশনাল লং কিলুদুন না বাঙ্গে নন হেলাং আর জি দিং ওয়েলা নিংকান ফোন ইসিদোলা 2021 লাসো নম্বর সে নিলি লাসো প্রফেশনাল নম্বর কিলো দুন পাংচেং ফোন
0: তাংতে নাংলি লুন কি লুন নন ব্যাংকে নাংলি লুন দা লুন ল পসি নাংলি লুন দা বন্দা দিলা হ
1: কালা নিলি নিংকান দো পিগল ফার্স্ট কিলুন চেং কি পাকলা চেং 2014 নিংকান
0: কালা
1: সিং দো এ পু আলুন আমেন বাংকে হে কেলা বাংসো আলুন কে কিতো আবা বাংফু আমেন বাংকে জেং রীতিসো পু নি ইক
0: কালা
1: তামি কিলুন বাংকে নিলি সে কিলুন লহে কিলুন চেং আলুন ল সে হরা সুর বাংকে নিলি তামি কলেজ চালি বম দিহু লাং মাতি পু কিবা কিলুন আনাত বাংকে লানা পড়ছি পিও লং নে দেলো
0: কালাং
1: কাচারি নাতি পড়ছি পিনাং কক আমার
0: লাপুজি
1: আমার সে লাই কিলুন পেনে কি থিপ লাই বাংকে আং বংলম কে ইংটনিক কক লো নিলি বাং
0: কালাং
1: আতিকে পু কাচারি নাত তামি যে পাতাং নাং কক লো
0: কালাং লো
1: কলা পু কাচারি পেনে যে পাতাং ফিবাং সে কলা সো আহিন বাং গাগো কিলু দুন থুলে হে
0: কালাং কালাং নাংলি লুন কিলুন বাং নাংলি নিংহাং পিক পুলো স্তামি কাচারলি আং বং সিগিদু ইনু লো কাচারলি আবাং সনলমাতি দি তাংতে গুপিয়া পসিলা লুন কিলুন পোয়া সাই নাংলি কাচং ওয়াই ইলো
1: বাং সো কিলুন ইনিং গেহাং লাবাঙ্গে ইসিপেন যে থানাম লোবলতে নীলি ফানকে নিগেলা সঞ্জি চিপু দামিং তু ইসি আর নাম সে নিফানকে আবর নাং কিলু দুন লো পোষণ সে নিলিগে চিপু দামজি চিমা থামজি হ্যাঁ পেনাং হুট পেন তামি কিলু নিনিং হাং উপ নি পামো তাজি থান
0: লিঙ্কে
1: নন আসল মানে বাং কিলুন নসন ই গাতুম পুন জিরপো জিরপি তুম পুন কিলুন লাহাই মানে নিং চে পারং আসো প্রফেশন নিলি কচং ওয়াই আথেকে নিলি আপ্রাং পেন তা কিলু নি নিং হাং পিক কো কিলুন জট কালি নিলিগে কিলুন লে আপ্রাং তা আমি গিটার পুনো লাহাই কিবোর্ড পুনো পেনে চেং পি চেং সো লাহাই তামে মানে কি থে বেন ফান নিং হাং পিক গে কিলুন বেন মনি দা তুম ইনিং জে পারং ইমে নিং জে কিলুন বেন সে মনি তুম ইনিং কে ওই পুনো পেনে পুনো চেপামে ই আসে নিরি বাংকে লাপুলো নিং জে পারং পেনে ফানসে কিলুন পেনে লাহাই বাংকে প্রফেশন চি বি
0: হ্যাঁ
1: কালাং লো আথেমা ইলি কার্বি আতুমকে কনাং ডেংমা কিলি নেঙ্গান কিলি দেলাং কালাং সো হা আথাকান পালি দুঞ্জি ফানবতে নন পেন কিলুন পুন আজাদ আহিন স্পোর্টস আহিন নাত পুন চিবর ই পনাং পো পাচান পনাং পো কিলুন আহিন পুন স্পোর্টস আহিন নাত পুন
0: লাসো প্রফেশন নাংলি কাচং বাই লা লুন কিলুন কে কার্বিয়া আজুতাং জুবাত আলামেত লামচং আফ্রাং আনাত নেলি দা কাছে রাবদু না বাংলো পুনাংলি চে মাথা লকে দি
1: ও নীলি লাসো প্রাং 2023 লম লবন নীলি জামশেদপুর আলং আনসিতামে ইসি আলুঞ্জের কিপাকলাং দুন্দলো
0: কালাং
1: ই ক্লাইভেট আজা কংবো নীলি তুম বাং প্লি বাং ফজির পো তুম পেন চেরাপসি লাবাং সলুন বাং পু আনাত পালি দুনলো
0: কালাং কালাং
1: আদিমা বাংকে জামশেদপুর টাটা স্টিল ফাউন্ডেশন তুমসি লাসুহ নীলি তুম ফান নাং চো ফালো হ্যাঁ
0: কালাং দি
1: বাং পুলো দে ইসি প্রাউড মানে আলাম লো
0: কালা পামো নাংলি নাংছে থান লো এ লুন তা নাংলি টক লুন তা বন্দা পুলো তাংতে নাংলি মিরডং প্রাকসু তা থিপ থেক মালা হম
1: ও নীলি টক তা টক লাপেন লুন মেনাজ দামে যে কম্পোস্ট পন বন্দা পন
0: কালা
1: লাপেন কিথিপ কে থেং বেনে কেরট পুনো ইনিংহাং ও
0: কালা কালা নাংলি কুবি পে ইনস্ট্রুমেন্টস লকে অট কেন তে
1: নীলি ইনিং কে হাং নাই গে গিটার একোস্টিক গিটার লাপেন কিবোর্ড কিবোর্ড সে তামে মান কেরট নিংহাং ও
0: কালা
1: তাই থেগো বই গালি হে তামে পু মানে মেথাং এমেনা পু চিলুন মিচিত মানে চেরত পেন চিলুন মিচিত আনা ফানকে মানে দুলো
0: কালাং কালাং কার্বি মিরডং প্রাকসু লনসন চিং পি চিং সু পিপিনি লাহাই দা থিপ থেক মানাং লে
1: নিলি থেক পিক বুকে পুফে
0: কালাং
1: তামে পু অদুন দুনলো
0: কালাং দি
1: কালাং
0: মে পিক লতি উবেগি মিয়া তুম লাহাই লং কাছি হুং দুন পুতা মিলা তাই সিয়া কি মিয়া সাইলো নাতে নাংলি লুন কি লুন

0: জিলার রেহরু।
1: লাকে আকাশবাণী দিফু নালিতম জামে কার্জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগাহার্স ফারুই সিরা তক বড় আসির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেনটা জামেক নালিতম আর্জুলং ইকজি আদন্থু হিন্দি লামার জানালো না জামেক আং দেং লং সনসনালুন আর্জুগলো না তদাং টেপ্রাংসি সাজন গাঘর লামার জান পেনলুন আর্জুগলো না আলুন কিলো না বাং কুমার সানু লাপেন আলকায়কনিক আলোনলাম থেকে আপনি ভি জিন্দগি মে তত্যাংতে লবাং সলুন আর্জিক সেনা

নানহাত জং নং লুটুম সাজন কাঘর লামারজান পেন লুন অর্জুলং ইকটং ল আদুন্থু পিয়ার কিয়া তো দর্না কিয়া লামারজান পেন লুন অর্জু ইকলো না আলুন কিলুন বাং উদিত নারায়ণ লাপেন অনুরাধা পটওয়াল আলুন আলাম থেকে চরজিৎ কর্ণা তো তাংতে লাবাং সলুন অর্জু ইকসেনা

নানহা জংনা লিটুম পিয়ার কিয়া তো দরনা কিয়া লামার জান পেনলুন আর জুলং ইকতং ল আদুন্থু পরদেশ লামার জান পেনলুন আর জুইকলো না আলুন কিলো নবাং কে এস চিত্র লাপেন শঙ্কর মহাদেবন আলুনালাম থেকে যাহা পিয়া

নহেন্দ্র নং লিটু পরদেশ লামারজান পেন্ডন আরজুলং ইকটংল লাকে আকাশবাণী দিফু আদুন্থু লভ স্টোরি লামারজান পেন্ডলুন আরজুকলোনা আলুন কিলুনবং আশা ভোসলে লাপেন অমিত কুমার আলোনালাম থেকে ইয়ে লড়কি তদাংতে লবং সোলুন আরজুকসেনা

জনক্রেপ ফ চিক্লো জনক্রেট রক প্যান চিক্লো জন কয়রাপ্লি আন ইং প্রিম পিনাংজি ওসো থি ইয়াতুম নাহাচে প্যান পুথত আর্নি প্যান আপরা তেং প্যান টিকা কারণ মাতে ইং প্রিম পিনাংজি ভ্যাকসিন মাতে ইং প্রিম কে এন প্যান পুথিপ উন লাকে ওসোমারাতুম অক প্রাণ মেসেন প্যান থে দিংজি লাপেন থি ইবক আহুত কাচি উন প্যান আজক অক প্রাণ লাপেন কামাথা আকাচি চাক নাপ হাই হুই চিংরাই উঞ্জি পুয়া কেমাং পাচুন পন উনলো গ্লিমসোমারাতুম টিকা কারণ মাতে ইং প্রিম কে এন আকে নাং সদ আসন ফেরেমি মে আকে সো প্যান চিকা চিংরাই জি ভ্যাকসিন পার্টুসিস আসন আকে সো ফেরে মে মে নাংক্লাং প্যান চিংরাই উন মুনি রাতুম ভ্যাকসিন এন ইয়া প্রাং কেসো কি উন এ পিন লাখ লাখ আমি রাতুম আপ্রাণ আমুই দাম নাংলো লাপেন পেনাং আনাতুম পাংজি পাতেহং নাংলো লাবাংসো আং থেকে পুলিও কেসো পেনাজক সুরি সুরিয়া ক্লিমসোমা রাতুম হং হাব হংরু চেতং নাংলো বন্তা পিঠে আদাং আলং টিকাকরণ মাতে ইং প্রিম কে এন প্যান ক্লিমসোমা রাতুম বিহেক প্যান নাংকা চিতং হকেসো হাই হুই চিংরাই উনলো পুসি পুদাম উন ক্লিমসোমারাতুম ভ্যাকসিন কে এন কেনাং সট ক্লিমসোমারাতুম ভ্যাকসিন মতে ইং প্রিম কে এন কেনাং সট কেসো আবুর কাং দাং মতে কাচি উন লাকে ওয়াং প্রক আকেসো পোলিও লাপেন ডিফেটেরিয়া আকেসো কাচিরাই কম নিংকানার জোনালং লাখ লাখ আমি রাতুম আফান আপ্রাণ পাজক লংলো ভ্যাকসিন মাতে ইং প্রিম কে এন প্যান ক্লিমসোমা রাতুম আফান কেসো প্যান কাচিংরাই লাপেন টেকক টিকি আকেসো কেলং আতুম আফান পাচিংরাই উন লাপেন আপর প্যান কাচিরাই কম উন কোমানে আইনি আইবাক আবাংফু আতুম আফান রাই কম উন কেসো কাপাচি থাং আফান কাকাম খেদো কোমানে আইনি আইবাক আবাংফু আফান ভ্যাকসিন পি উন এডেট পুলোটাং তে পুসন আবাংফু আতুম আফান কেরাই কম জি কে হার্ড ইউমিউনিটি আকেনাংসত বিনং ক্লিমসোমারাতুম সিতা কে এন আপর কালিলাং সারু সারহাং ক্যান্সার আকেসো কাচোলং আসন আজাক কিডিং আকেসো প্যান কাচিংরাই উন এ আতুম ভ্যাকসিন মতে ইং প্রিম কে এন আফাই নাংকেবাদ প্যান আজক কাচিরাই কম আজাকং নাংডুগলো লাসি আপ্রাং প্যান কেরাই কম আতেং আকেসো হাহুই পুথত নাংকাং দাং থু আসন সি থেকলং ওসো কাপা মেজিয়া ফান দিহি নামু কাপা জুমতা কেনাং সট বিন কেসো কাপা চিংরাই জিয়া ফান ভ্যাকসিন মতে ইং প্রিম কে আকেনাং সট ওসোমারাতুমা ফান আমাহাং থেক ব্লড প্যান লোটে ভ্যাকসিন মতে ইং প্রিম আবাংকে পিদুন ওয়েক নাংজি ওসোমারাতুমা ফান আপর প্যান ভ্যাকসিন মতে ইং প্রিম পিদুন পোলোদাংতে পিনাং আনা কিসো প্যান চেপাজক উঞ্জি লাসো আজক প্যান এবাং আলং কেসু কাচিংরাই আজাকং কেলং জি আফান সিতামি ভ্যাকসিন এনাং জি গোমানে আফান আপর প্যান আজাকং কাবে লাপেন কিথি ইনাং লাপেন কাচি উ নাকেসু আফান কাচিংরাই আবার সাই পিজি আহক আহক আকেসু আবেদেত কে ইসি কাচি উন জি আংরিং দো পুলোতে ভ্যাকসিন মতে ইং প্রিম আবাং এবাং আরলো কিজুম পুত আকেসু আপি আফান কাচিসং নাং জি আফান থান পন জি কাচিংরাই আফান আর ডি কি পি কে জুং জুং আফান চটকালি লাকে পিরথে আদাং আলং অক প্রাণ কাচিরাই কম জি লাপেন চুকি চুকাম কাপাথির পেন আনপার্টা মুনিত আতুম কাই কেরাই কম আসায়াং দেং আলং আহক পেট আবিদিলো পুসি কে ক্রয়ল ওসোমার আতুম আমাহাং থেক ডেট পেন ভ্যাকসিন মতে ইং প্রিম পিনাং আনাকেসো পেন কাপাজক উন প্যারালাইসিস লিভার আকেসো ইমোনিয়া লাপ আকেসো হাই হুই প্যান চেপাচক উন ওসোমার আতুম আফান বিহেক প্যান কি পিনাং জিয়া ভ্যাকসিন মাতে ইং প্রিম বিসিজি ভ্যাকসিন হেপাটাইটিস ডিটিপি ভ্যাকসিন এইচআইবি ভ্যাকসিন এমএমআর ভ্যাকসিন রোটা ভাইরাস ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন থাইরয়েড এন্ড হেপাটাইটিস এ ভ্যাকসিন হেনলো বিসিজি ভ্যাকসিন লাকি ইসি টিউবার কোলোসিস আকেসো প্যান চেপাজক জিয়া ফান লাপেন হেপাটাইটিস বি ভ্যাকসিন লাকে লিভার ইনফেকশনস মাতে লিভার আকেসো প্যান চেপাজক জিয়া ফান পোলিও ভ্যাকসিন লাকে প্যারালাইসিস মাতে হংহাব হংরু আকেসো প্যান চেপাজক জিয়া ফানসি লাবাংসো ভ্যাকসিন বাংকে কি পি কেনাং সট

একো জানিব নোখোজো। কিন্তু নয়ন, এতিয়া তোর মাজত মই প্রশান্তক দেখিছো। সি মোক মূল মরমর দাম দিব খুঁজেছে, তই অন্তত সেইব নকরবি। কোনো গম নোপোৱাকৈ এদিন আহিছিলি, তেনে কৈছাকৈ মই মানুহক কম নয়নে বড় ডাঙর কাম পালে, সে বহুত বহুত দূরলৈ শিকু শিকু

0: কারা সর পেন ম্যান্ডেটরি হরম পিন চং দে আতল ননকে লাগে স্কুল আলং তিন সেতামে কিদো এত সিকে না যাসে মেট পেট কে গভর্নমেন্ট স্কুল লংকে থেকলং লাপি আথে পেনাং আন এভালুয়েশন প্রসেস হলো পলতে ইসি স্কুল গভর্নমেন্ট আহিন পেন এভালুয়েশন প্রসেস দো তাসো লংকে লাই ইকো ক্লাব সেতামে আর ডি পি দুন লোহালা সো স্কুল মেসেন পুয়াং থেকলং ইফানকে লা ইকো ক্লাব কিবি তাই ইসি লো
1: নাংলি তুমজং সে কোনা নিয়ে স্কুল আলং ইকো ক্লাব আসাই ক্লেম দাম লো পুলোতে হুলা ডাক নাংলি তুম কুপুসন সে কে ক্লেম ইকল
0: যাসে মেট পেট নিলি তুম ভানাঙে তৈ মাতে কেলাং চারি দাম নেই পুলং বাংকে মোপেন পোবম এস্টেক হালা ডাক মাতে মিনিস্ট্রি লেভেল পেন লা ইকো ক্লাব বি তুম ভান টাঙ্কা কে পি দো মানে ইকো ক্লাব পোয়া ফান হেদি টাঙ্কা কে পানং পি দো ফান দল আমাচি লাসো আতাঙ্কা মাতে ফান কোসন সে স্কুল আতুম কি ইউটিলাইজ মা সোপু থাকছে না পালং তৈ জসেমেত কে হালা ডাক পেন টাঙ্কা পিলো লাসি গ্রাউন্ড লেভেল মতে গ্রাস রুট লেভেল লং কপিয়াং ডেং সিদল ইকো ক্লাব বি পেন লাহাই সিনা পালং তৈ লাসো লং বাংকে নিলি তুমি লং নাং আনিং কানবাং সে তামে ভার্মন আরানি কে হক পন্দো লাগে ফিফ জুন লাসো আর্নি থেংপি কে এ লাহাই থেংপি কো আন রেং মা মতে থেংপি কো আন এ মা লাই তো নাং পালং তৈ ল লাপেনতে ফাইলস হাই কে মেইনটেন নাং দো লাংলি তুম স্কুল আলং তিন দে লাসো ফাইলস আলং কে মেম্বারশিপ কম মা দো ল লাপেনতে কপি পি আসাই সি কে দেং ল ইকো ক্লাব আমেন পেন লাই লোকে লাং নাং লাপেনতে কো আনিং থির মা স্কুল আহং কুপ লং হেদি লাপেনতে ইকো ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস কপি নিকে ক্লেম দো মা লাতুম প্রেক যে একাসন আথে ইকো ক্লাব কিবি স্কুল আতুম হানজেতামে লা মিনিস্ট্রি লেভেল লং হেদি আনিং গানবাং তা এভালুয়েশন দো চংসে প্রেকজেক আসন কে ক্লেম হরমু দো পোলো তাংতে লাতুম ভান নং এইসেতামে পি পি পাজির টিটি ননসন স্কুল লং দামলো পোলো তেপেনাং আনা স্কুল আতুমকে প্লাস্টিক মাতে সিঙ্গল ইউজ প্লাস্টিক হরমুক এনসি অংই ডাস্টবিন পেং চেংল সেটা মিলা সোলার জংসি কমানি স্কুল তুম প্রেকজেক এক্লেম দো হালা প্লাস্টিক ডাস্টবিন লার বাংকে থেং পিপেন কে মারা ডাস্টবিন আসন থাক থাকছি হালা ডাকা তুম সেটামে লাহাই ল্যাং এটপো জংসি কপিনে প্রেকজেক আসন দো পোলতে লাগে আলাং তুম লং প্লাস পয়েন্ট হেলাগে স্কুল লং সেটামে মো পুথত ফান সেংশন পড়ন লাইল পোলতে কসো স্কুল সি হাইলি পার্টিসিপেটিভ মাতে কসো স্কুল সি এনভাইরনমেন্ট ফান কনসার্ন কে থেকে দো মা লাহাই লং লাভ লো মানে ফান বাংকে পানহক হেদে জি ফানসাই লং তুম বাংকে বর ই লো হেদি
1: মোপে নাংলি পুলো নাংলি কে কার্বিয়াং লং ডিস্ট্রিক আং কাং দেটলে লাবাং সো সাই কে লাং দুন কালি পু কার্বিয়াং লং ডিস্ট্রিক পেন আং তান তা লাসু ইকো ক্লাব আসাই কে লাং দুন লা পুসন দু পু তং তে লা কার্বিয়াং লং আং কাং স্কুল আলং কাহুমরি দাম পেন লা কার্বিয়াং লং পেন আং তান ডিস্ট্রিক আলং কাহুমরি দাম লা পুসন কাছে প্রেক দোম
0: কাছে প্রেক দো কাছে প্রেক থে তান দোলাং ননসন গোলাঘাট ডিস্ট্রিক্ট পেন সিনেলি পাং বারিং তুং গোলাঘাট ডিস্ট্রিক্ট কে অ্যাডভান্স ও পুসি পুদামি আতি হালা ডাকে হেদি ননসন নিলি তুম সে তামে হাডাক স্কুল হুমরি দাম লো পতে ইসি চেকলিস্ট দুই মাতি লাদোমা বেমা লাদোমা বেমা লাহাই লাং পন্নাং মাতি দি লাসি অং দুং আ চেকলিস্ট কে গোলাঘাট ডিস্ট্রিক্ট লং কে প্লেং লাভ লো কাদো কবিতা দো লাভ লো কিচেন গার্ডেন দোমা বে কিচেন গার্ডেন দা দো এনতে ভার্মি কম্পোস্টিং সাইট দোমা বেমা দো লতা লাপেনতে কবি পিসি প্রেকজেক হরমুকে ক্লেম লাহাই দা লাং নাং লো মাতি লাহাই দা দো হালা ডাকে ননসন লো থান বাং আতুম পেন সেটামে ইসি কে চেরক টক পুয়া থে তানডো আদাকে থান তুম বাং হেদি ননসন টিচার তুম পেন মাসি ইনিশিয়েটিভ চি এন পিক হালা পুনাত কে থানজক প্লট মানে ইলিফানসি হেদি আর যু যে পিন পেন তা এক্সপ্লেনেশন আং পিথু লাভ পিয়া থে কচিনি তাং পিয়া থে লাদাখ কার্বিয়াং লং বাং কে নন সি কে পাং চেং দুন লাং মানে লাদাখ কার্বিয়াং লং পেন গোলাঘাট চে প্রেক বাং হেদি পামু পেন পুম ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি পুদোমাটি দি লা ডিস্ট্রিক্ট নোডাল এজেন্সি তুম কপি মা গাইডলাইন্স কিপি লা সি আর যু যো চলো লাপেনান পার কে আকা প্রেক প্রেক যে কসনে ক্লেম্প বাঙ্গে কেথেক লং জুম পিক মানে ইসি আ ডাইরেকশন কিছু পি পেন লসং সি অ্যাক্টিভিটিস কে দেং লসন আচ্ছা মান দেলো মানে আমি না হিন পেন হেদি ইনিশিয়েটিভ কাছি এন পু বাংকে থেকলং ও এ কার্বিং লং লং বাঙ্গে সেটা নিলি কয় দামিং তুং তে জক ফান্তালা ডাক বাঙ্গে হেদি আথে মাইলি কার্বিং লং নন মাতকে হেদি ভার্মন গে আকাপ্রেক ডিস্ট্রিক্ট পেন লাগাম লোপদে মেপ পিকলাম মেপ পিকা জক মাসি এনভাইরনমেন্ট কোয়ানসি ইলি ফানাকে নাং সত মালা সুপ হেদি কে মাথা দাম পাংচিং ও থেকথেলাম আথে মাইলি কে নন মাত হাবিদা জো হান চুরি দামি পুস্তামে জয়কে

লাগে আকাশবাণী গুহাটী মহাবাহু কার্বি আংডেন কেবাং লাগে মিডিয়াম ওয়েবলং মিটার্স ফারুপ সিরা ক্রেসিরা টকবর ফো কিলো হার্সালং ফারু ট্রক সিরা এঙ্কর সিরকেব লাপেন এফ এম এলংকে ফারুই সিরা এসিরা টকবর থেরক মেগাহার্স বিনিকে পাই পাই চেকলো নিফাই থেরক থেমানানী

পুকালি পাই পাই পুলে চারলি নন্দে পো পা পা পুকালি পো পো পুলে চারলি নন্দে পো।

barpi kangtang akeso lapenepo kangsir penta pajok tek. Fats. Fats mate athuta ilitum chuponangji. Athe athuke ebang aphan kapang sam lapen kapar om along akerabdo. Akaprekecho ahormu aphan ebang arlo in sibdun pen rimdun tek lapen ebang aphan jakongnang kipi asonlo. Athuke chu ahut ilitum ninka chibi pon akenang sot abangke lapuhenlo. E ogapan akeme athuta do. E ogapan kapaheng no dagji athuta do. E ogapan akeme athuke mono unsaturated lapen poly unsaturated fats pulo. Lahaike ajahak alang ok along talong pon atheke tuna lapen salmon. Lapen badam mate guru. Lapen olive oil along sita lahai long pon. Saturated fats mate e oga pan kapahe nudak ji athu ke gakhir along. Inglong aok athu lapen ajahak talo along ke long aok along si. Ake ong pen long pon. Lahai ake ong pi pen chodun lote. Ining ake so, avi ake so lapen artho ake so tame plang pon thek. Proteins. E ok kithe pon bom ji aphan. Lapen kemisen pen ke do ponji aphan ke proteins ta ke cho along akenang sot ason lo. Kam ke klem ponji aphan ta jakong sitame nang pidun po. Gakhir, voati, inglong aok, lang aok, dali, thengbon, theseri along si lahai ason long pon. Nutrients. Ke cho ahormu along jum hek pen ke long pon ason lapen ebang aphan akenang sot ason aphan si micronutrients pulo lahai ke minerals lapen vitamins minerals pulote calcium magnesium phosphorus sodium sulfur copper iodine iron lapen lason thak thak ason aphan si pupon lo lahai ke eok kemisen ji aphan akenang sot ason hei huilo atheke lahai ason ke chopena jok ilitum ari pi ingtang po ining lapen artho ke so pen sitame jok po ereng echimi angthin amukhatame ke so pen jok pon po lapen avi sitame ingthir pon mu chot po vitamins lahai sitame eok pamisen ji aphan akenang sot ason lo কেচু আহরমু আলং কেলং পোনা ভিটামিনস কে ভিটামিন সি ভিটামিন এ লাপেন ভিটামিন ই ভিটামিন সি এবং কেথে পন বম জি আফান লাপেন এ অক কাপা মে মতে কেপা মি মতে সিংজামাসন আকে সো পেন চিপাং রাই জি আফান কে ভিটামিন সি চোদুন লং নং জি লাহাই কে ব্রোকলি বান্ধাকবি থরডাক আথে সেরে আথে কে তুংমেং থেসু আমুখা মান্দুরা সোফো আর্ভো আহান পারক জাংফং ফুরুই আথে বক বক আলং অংদুং পেন দো ভিটামিন এ এরেং এসো এরিপি লাপেন এমে কাছে চার পামেজি আফানকে ভিটামিন এ দো নাংজি লিডারশিপ আর্ভো আহান আলং আকে এয়ার মাতে আকে আং আথে লাকে ক্যারটস লাপেন বহম আসন রুইদক লাপেন সুপ্রিম আথে থার্ভে আথে থেসো আথে মেনসুপি বক বক আলংতা অংদুং পেন্দো ভিটামিন ই লাহাই আসন কে এ অক আলং কে দো এ অক আফান নাংকাপা হেনোদাক জি আসন মতে অ্যান্টি অক্সিডেন্টস পেন নাংরাই দুন পো লাপেন ভাইরাস মতে ব্যাকটেরিয়া আকে সু আপি পেন সিটা নাম্পাজক দুন পো লাহাই কে নাটস মতে কুরু আথে আসন ক্যাশিউ নাটস আলমন্ডস লাপেন জাংথু আথেকে সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল আলংকে অংদুং পেন লং পন কেচো কেজুন চেলাং পামে মেদেট মাতে কাছেরে রেদেট পেন আজক ইলিতুম আসন আসন কেসো লংদুন লক টিটি লাপেন লাসো পেন আজক পিঠে কেরেং দুন সেটা নিংকারং তুন জুম হেক তাহাই ইলিতুম কেচো কেমে মে পেন আজক কেলাক কামাথা কিসুং লাপেন সাইকে ক্লেম আলং সিতামে কোয়ানমাকে ক্লেম্পন উঞ্জি লাসুয়া তেং পেন ক্লেম্পন উনে দেট তা দুদো লাআন চতা কালি বন্তা আসন আসন আকে সোতা চলং

লাকে আকাশবাণী গুহাটি মহাভাবু দরমালিয়া ডুন্টু লুনবাড়ি মাংডেং লং সিনোড রং ফারপেন কি লুনা লুন আর্জিক লংপো আলুন কে নিহু কে প্লাং আলুন আর্জিক সেনা

লপনা পর্ণাংনিটুং গুহাটি পেন কাপচিতা কার্বি আজাই মেঘ লং পেন আসন সনা লতুম আর্দ্রেক লং টাংল লাকে আকাশবাণী ডিভু জাই মেকে ওয়াং বোম লাকে এফ এম বেন লং পেন মেঘা হাট ফারো এসির তক বড় সুরকেপ লাপেন নিউজ অন এয়ার এফ লং পেন টামে না লতুম আর্দ্রি লং ইংজি রেডিও কার্যু চিং হন্দরা লতুম ন না দুন টু না তুম কার্জি লং জি আজাই মেঘ লাকে ডিমাসা লুন বারে মাজাই মেঘ লাবাংস যা মেঘ লং পেন সার্মিতা বড় কিলুন হাই খানা দি পোল মাংসা লু নাংলে তুম আর্দ্রিক লং পো টাংতে আর্দ্রিক সেনা

বোরুলুন বারে আমার জামে একলং পেনা দুন টু না তুম কার জং জি লাগে ফুলমনি নার্জারি কিলুন দয়াবা ভাবি নেই ফুল বাঁচালো না তুম আর্জু একলং পতাংতে আর্জু একসেনা।

lapona pornale tum boro lun mare ma jame long pena son son alu nang le tum ar dreg long tang lo la ke akas pani dipu jame ke wang bom la ke fm ben long pen me gahar pharu sira to boro sur ke pla pen news on air f long pen ta me nang le tum ar dreg long ekji non adun thu nang le tum kar dreg long ji ajai meg la ke rong rup ajai meg rong rup ajai meg long pen নাংলাতুম কিচেন গার্ডেন আলাম টেপো থাক হুন মিলি হানসে পি লাপেন সেং হুন সেংনার লাপেন হারবামন রং পিয়া তোমাং বংছিও চিপো দাংলাতুম আর্ড্রেক লং পোটাংতে আর্ড্রেক সেনাং

0: pini ladak rong rup ajay mek along neletum organic school kitchen garden aputhak lamthe chithan panji aphansi kabor e labangso alamthe aputhak neletum chihut chiput panji aphan pura ladak akashwani dipu a studio along banghini labangso project lambang aphan kachapapondu lapen kachapapon atengsi alangli tumpusi tamme studio a microphone athengnu na ingni tanglo alangli tumge nonhejong busitame chinthong ahawar along penang an school along ta training mate seke ki pidam tang iglo lasi aprangsi nangli tumphan akashwani dipho hin pen sengang sama kordom nam pajir iglo kordom lasi non alangli tum ame thangle alangli men kedo odim lapen non ko ppc ke klembom mapu alangli tum me thang penle pachathan pon iglo na
1: choro parlo ke hai Nilimen lake sami hun milihan sipi nilirong amen lake rapadang umswai amri block west karbianglong lapen nili non charlie bomb lake phd sen bomb cotton university molecular biology and biotechnology department along lapen nili ecotourism development board chinthong along ta project manager asai se klemdunik bomb
0: adunthu lapu korte pen pusitame amethang penle pachi pachi ni pon iglona
2: আফ্রান্সি কে আকিরু পিপার পিগলো আকাশবাণী দিভু আফান সিতামে নীলিতুম আফান লাপুসন আবার সাইকিমে কিথু পনপত নীলি চিপাচিনি ইংটুং লাকে নীলিমেন থারে সিংহুন সেনার নীলি রঙমেন লাকে উম্পানাই আমরি ইভেস্কার বেহংলং লাপেন নীলি সিতামে মাস্টার্স ইন সাইকোলজি সি নঞ্চার লিবং দশন থাক থাকসি ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড চিন্থং আলং সিতামে প্রজেক্ট ম্যানেজার আপু নন টেম্পন বং
0: তাংতে আপ্রাংসি আলাম থে নিলে লাপুন নিয়ে ফানসি আর্জুপনিক ব কিচেন গার্ডেন পুকে কপি ফানসি কি পুদাম ইগলো নিয়ে
1: চরোপার ল নিলি ফান লাপুসন আঙ্কার জু আপন কিচেন গার্ডেন পু ইংলিশ পেন ইলি তুম কার্বি আলাম লার লো পুলোতে কিচেন পুকে ইলি তুম চুতুন চোদাং আদিম লাপেন গার্ডেন পুকে ইসি আবিরি পুলালো জাসিমেত লা ইংলিশ পেন লা ইলি তুম কার্বি আলাম লার লো পুলোতে নিলি তুম ওসুমার আফান নহক স্কুল এদাম পুসিতা মেকি থান কিচেন গার্ডেন পুলোতে মিনা চো ওয়েদ জি আফান হেমকম হেমরাই আদিম কোদাকসে আদিম কেদুমা আদিমা সাবেদ আদিম পুসিতা মে মিনা কিচুজি আফান কাচুটিকি কংহয় হং পে নাম জফ্লট আফান আদিমা সব সুয়েদ আন্তা আদিম কাপাওয়াং হালা ফানসি কিচেন গার্ডেন পুসিনিলে তুম জয় কে পেন ওসুমারা তুম আফান থান দিতি লাপেন লাবাং সো আলং ইলি তুম জংসে লাং পামে পুলোতে নিংকানার জনতা আসন আসন ইলি তুম মিনা কিচু আফান কে পাদর ফ্লু ইলি তুমা হেম কম হেমরাই আদিম লং জংসে মিনা কিচুবেদ আফান হান হে হুই চি এপন পুলোতে লাপেন জংসে আদিমা ওয়ে পু আদিমা লং আবাং কে নিলি তুম নন আকাই গে ইলি তুম দা চিনি ল মেইন পলিউশন ইলি তুমা এনভাইরনমেন্ট কাপাহিং নো পুলোতে লাকে প্লাস্টিক খেলো আসন আসন লা প্লাস্টিক পেন কাসেলা মহরমু লা ইলি তুম হং হিথি হে হুই আলং তা কইচু তিতি লাসে জাসিমেত কে নিলি তুমলা কিচেন গার্ডেন পুয়াল জংসে হেম আদিমা ওয়ে ইলি তুম আদিমকে আদিমকে দুপিকলাং হেম কম হেম রায়তা আদিম দুপিকলাং মিনা কিচু ফান কাছি ইজি ফান কে বনসে তা জংসে আদিমা ওয়ে বন তাহালা নাং প্লাস্টিক তামে রিডিউস কালিতে রিউজ রিসাইকেল জি পুলোতে লা প্লাস্টিক আবং অলং তামে নিলি তুম হান কে এ লা কিচেন গার্ডেন অলং আমাছে হালা হেমকুপ অলং আমাছে হান কে এ আপদ কে থান পন কোসনসে হান এ নাং জিমা পুজয় কে পেন থান পন ওসমারা তুমা ফান

0: kethan ti ti 1:1 ratio pulote longli asa pulote lason la anlo la ho or ta ke en ponang ji athema longli along ki pulote ho or la hai pipeta la an alama we have bolse ta me bong along pulote alang tumke nili tumke la hong along sike homa ti di hala daglo pulote alang tum ho or kalite nutrients hai kilong ita a source avelo la nutrients kinangi anta la bong along ma si pidet nang po mati di la si 1:1 ration follow po la pen osumar dumphan pa ideda phi thantekang po amungta me ideda phi thantekang po adap kalite arni kang sam langka pa pvr ji phat la pen jong se litum la school la hem kom malong se litum ki eji plote biri ason se kaselam ji plote asap phala hansu ki e ason he di longle bui mesen se nilitum ki e ke than than jong se longle bui lo plote langabang ching pen pelo la da lang tame la longle hai tame la son padum delo ma didi padum delo pute lang ta melong joy kepo arnia tur ta me le joy kepo ase ala hansu ki ia son hedi race bet ula ala son kasilam se nitum ke than ka
1: kitchen garden kasilam pen ale puthak nalhin pen than ponik tha
2: edi tum gadu gata chini kitchen garden ladakil tum zero investment pen si labang so a kitchen garden ke kapangi apotse labang ke alle ma le lo pasindili bang ke thekdam long lo oi a hokalam lapen nilitum la school students tum phan labang so a project ke ding pon pen alang tum se tame behek behek arta pen se tame methang ki chujia phan kachuti ki hika a gyan alang litum long pon lo la son thak taksi alang litum pen se tame la training esek pen interaction pen se tame alang tum ta chini lo ilitum a jata hormone no son ইলিতুম হি থি কুলত পেন হান চু নাম নন চিতামে আহুয়ান চিতামে ইলিতুম পান হক হেপিন ল ইলিতুম কো পিনে ফুরো এথে লাই হুই ইলিতুম কেচু আহু টি পো লাওয়ার এত তিতি চিতামে নন বাংকে উসুমার তুম তা চিনি ল লাই হুই আন চিতামে আকাম পা দুলং ল লাপেন আজক চিতামে লা ট্রেনিং টং দেত পেন বাংকে স্টুডেন্টস তুম মিথাং স্কুল হেম কিচেন গার্ডেন তা ছং থা থাকসি মিথাং হেম লং চিতামে আলং লিতুম কা প্র্যাকটিস পাংচিং পন ল
1: নালিতুম লাবাংসো প্রজেক্ট কে দেংপন অলং কপিয়া থেসি এলপি কে চার্লি স্কুল অফ সমার আফান জাসেমেত কি আরডিপি দাম ইগ্রং ল
0: নিলিতুম এলপি স্কুল অফ ফানসে দেংপন রং থেকে ইলিতুম কাদুকা বেতা চিনি ইলিতুম আজাদ আসন লে চার্লি জি পুলতে ইলিতুম বিহেক পেন সে আজাদ আসন তা চার্লি নাং জি নিলি লাপু সেংহুন সার কিপু আলাম সে থান জি ইলিতুম ওসুমার আফান কে মো ক্লাস টেন কিলি আন কে আমেন কাছে তক এ থান থে লা বিহে কা হুত পেন সে ইলি তুম আমেন কাছে তক এ বি সি হাই হুই তা থান জি লা সে জং সে বিহেক পেন ইলি তুম থান ল পুলতে লা তুম আকে থে আসাব বাকান লে আনোলেজ লং পু আন পু সে তা মে মো আফ্রাং দাম বম পেন আলাং তুম লা বাংসো আনোলেজ আবং আকা প্রেক আপ্রেক আ সোর্স লং পেন তালং পন বম পো লা পেন ইসো না বাং কে ইলি তুম আদেত ইন্ডিয়া আদেত আলং মাল নিউট্রিশন পু ইসি আকে সো পু কে কালি হে থে কিছু মিনারেল পিনে নিউট্রিয়েন্টস হাই কে দর দে ইলি তুম ইন্ডিয়া আদেত আলং হেলো হাইয়েস্ট ল লা ওসুমারা তুম মাল নিউট্রিশন পকে ওসুমারা তুম থে পামে থেক থে আফু তামে ইংচো পামে থেক থে কুপিনে কিছু লং লক ফেদি লাহাইকে কিচু পামে মে মতে গিনাং জি আ নিউট্রিয়েন্স কি লং লে আ জয়নি লক ল লাসে লা মাল নিউট্রিশন আ কেস বাং কি ইন্ডিয়া তুম হাইয়াস ল লাসে জং সে আলং তিন আ স্কুল আলং তা লা বাংসো এল পি আ স্কুল লেভেল পেন সিলি তুম লা বাংসো অ্যাওয়ারনেস কি পিপন পুলোতে কি চেংসি কে থেক লং জি আ বাং কে আলং তুম লা মিড ডে মিল পু পিপি মা দিদি হালা মিড ডে মিল অলং তা আলং তুম লা কিচেন গার্ডেন পেন আমা সেলং তুম আলা চুটি কি মেসেন লাদাক পেন আমা সেলং তুম হান তা মেলং পন পোলা পেন হিচি অলং পেন নাম জক ফ্লট পোলা দাওয়াই লা হাই পেন কাতিকি হান হে হুই বাং কে নাম জক ফ্লট পো কাদুক বেতা চিনি ল হাতে মানন কে ইন্ডিয়া পপুলেশন তা দুপি গান ল লাসি ইম্পসিবল নন কে লা অর্গেনিক থাং দোয়াই পিপে পিন মেন কাতিকি জি পুগে আথেমা মুনিত কে অং আসন সে লা কাতিকি কাং হয় তুম তা লা পাপ্লেং দু নাই মা তিদি লা কিচো পাদর দু নাই লাসে কাপাথে দাপ্রাং জি লাই হুই ফান কে দোয়াই হাই তা পিদা তিতি লাং তুম লাসে হালা সোলার জং সে তুম কিচেন গার্ডেন লা উসুমার লেভেল পেন্সি বিপন ল বুলতে আলাং তুম হাতা সব প্রেসার কম চাত আসন পজলা স্কুল হেমালং লাসন হান হান কে মিড ডে মিল অলং হাই ফান বাং কে আমিনা চুটি কি মেসে আমিনা চিচোলং পো নন ইন্ডিয়া লং তালা কোয়ালিটি এডুকেশন পু দুবমা তিদি লাসি লাসো প্র্যাকটিক্যালি কে ক্লেম পেন লা কিচেন গার্ডেন প্র্যাকটিক্যালি কে ক্লেম লাবাং কে পিনাঙান লা সায়েন্স অন আথু তো কে ইন্টারেস্ট তুম দুজি বুসিনি লি তুম তা মাথা দাম
1: কলাং লনি নালি তুম এম ই লাপেন আকাং তুই আং দেং গাচার দি আও সমারা তুম আফান পুসিতা মে আওয়ার সাইনা পি পুলতাং তে সেকে পি পন ইজিমা
0: লি তুম লা বাং

0: So project lembo ma hut a hut pen ke em school along ta le dam rok ta dolo high school along anta nili tum training seki pi dam long lo jong si la along ka prek mate along ka prek along ta la ME level high school level tum phanta opportunity nang pi pulate nili tum dam igvek ji athema alang tum phan than lo pote alang tum understanding level abang ke ইংটুই চাতপ লাপেন থান তামে থান মি চাতপ লাপেন আলাং তুম ফান বাং কে নিলি তুম কে থান তা আকাপ্রেক আ ফোকাস পেন তা থান লং পো বিজনেস পয়েন্ট অফ ভিউ পেন তা আলাং তুম ফান থান লং পো মো পিনাং আন থেলো পুলোতে আলাং তুম লাবাং সো না থু তামে আলাং তুম কিরেং আওয়ার সাই চুরি ইমে লাপেন আকাপ্রেক লাসো আর রিলেটেড পেন এডুকেশন লাইক এগ্রিকালচার আর না থু তা দামে বোটানি আকাপ্রেক আকাপ্রেক আ কোর্স আওয়ে পেন তা নিলি তুম লান লেভেল তুম ফানসে থানাই পুলোতে নিলি তুম লাপু আওয়ে পেন তা নিলি তুম থান পন ইক পন লং পো
1: আদুন থুলাম থে নিলি নন লাপু কোর্টে ফানসি আর জু পন থুল পক লাবাংসু স্কুল কিচেন গার্ডেন কে পাংচুয়ো লং জাসেমেত কে স্কুল অফ সোমার থানবাং আতুম লাপেন এস এম সি আতুম পুসি তামে চুতুন চুদাং আহেমা বেরি কে পাংচুয়ো লং লাতুম আর পু আপু থাক না লেহিন পেন থান মানিক থা
2: কিচেন গার্ডেন কা পাংচু জি আফাং জাসিমেত পেট কে আর পু লাকে ইচে থাক জাম লাপু গালি লো ইসিবেত আকার জাব থানবাং আতুম এস এম সি আতুম লাপেন কচারলি আকলিম সুমার আতুম জংসেলাং লিতুম চেলাং রা পেদলো পুলোতাংকে লাবাংসু কিচেন গার্ডেন প্রজেক্ট বাংকে সাকসেস সেদেজি লাপুকালি আথেকে আনুতিন সে তামে লা ইনস্টল লো পুলোতাংকে লাসো বিরিয়ে ফান কালানানজি আর পু থানবাং আতুম পেন সে তামে ডিউটি রুটিন এসেম্বলি লংলে পিনিকে লাবাংসু স্টুডেন্ট পেন আপনি লাবাংসু স্টুডেন্ট সে জাপন পুসন থা থাকসি কিচেন গার্ডেন কালানা সে তামে লাপুয়া গ্রুপ ডিভাইড দেট পেন লাসি থানবাং এস এম সি লাপেন স্টুডেন্টস তুম সে তামে আমি থা আর পুচিং হরে আপলো পুলোতাংকে লাবাংসু প্রজেক্ট কিচুন চে জি পো বাংকে আলাম আবে মোপেন এলি তুম কাছে থানা সন থাক থাকসি হুমতিন স্কুল অলং সে তামে লাবাংসু ট্রেনিং পিব মহুত নিলি তুম অহুম তিন কচারলি আকলিম সুমার তুম ফান সিতামে আ গ্রুপ বাহাক দেটসি আলাং লিতুম আফান কম্পিটিশন কচেপাতে জাস্টিমেট পেট কুমাত আ কিচেন গার্ডেন আবং সিকিমে মুচতমা লাই হুই সিতামে নিলতুম আবার সাই পিপন লাপেন জক স্টুডেন্টস তুম ফান সিতামে আনিং রুং পন্থু মুচতসি আলাং লিতুম সিতামে লামসু কিচেন গার্ডেন কপা সাকসেস জি আফান আলাং লিতুম তা চেপাতে পনল
1: নাংলি তুমজংসি আকাপ্রেক স্কুল অলং সেকে পিপু পুলুতে কসন সেহা লাবংস স্কুল আফান কপাচেসি কপাচেদাং পোকে
2: নিলিতুম সেকে দুপো পু লতংকে নিলিতুম স্কুল তিন সিতামে ইসিয়া টিজিসি আন্ডার সে লাং লিতুম দুদুন অপসে লা টিজিসি প্রেসিডেন্ট সেক্রেটারি আতুম পেন নিলিতুম চেংওয়াই পাফ্রাং পো আলাং লিতুম পেন সি টাইমিং সিতামে নাং ঠিক পিবম তিতিল আথেকে কুমেন্টুনে কে স্কুল অলং সিতামে প্রোগ্রাম দুকক তিতি লাপেন সিঙ্গল টিচার সাইডে পোসে আলাং লিতুম সে তামে আপর কচেপা ঠিক নাই যে কেনাং সব দোক পোসে আলাং লিতুম পেন ইরোই ফ্রাং পেন আলাং লিতুম পেন চেপা ঠিক পন দেটা ফিসি নি লিতুম লাবং সো সেকে কিপি ফানকে দাম তিতি লাপেন আলাং লিতুম পেন লাবং সো ইরোই ফ্রাং পেন আমার সি মেটেরিয়ালস কেনাং জি আসন দো আনসি তামে আলাং লিতুম আফান লিস পিপো লাপেন সি কচেবা নাং জি আসন আনলো পুলো তাঙ্কে স্টুডেন্টস তুম সে তামে আলাং লিতুম নাং চি সিক পেন সি লাবং সো আজমেক দেং পনরা পেটল নিলিতুম
1: লাবাংসো প্রজেক্ট কমেন্টি পেনসি নালিতুম কেথান কে পাংচেং পন ইকল নালিহিন পেনথান পন ইকথাতেনি
0: নিলিতুম লাবাংসো আ প্রজেক্ট কে ক্লেম পন লাকে পাচুনিং সুরহিনি রাইং কয় রাফলিয়া নিংকান পাই পায়া চে ক্লোপেন লাবাংসো আ প্রজেক্ট এন ইয়া কো কিচেং সি চিনথং হাওয়ার উমলা ফেরা লং ইলিতুম কাচিং হন এম এস সি সারাবাং কাদুকাবে লোয়ার চিনথং পেন আপার চিনথং আথানবাং আতুম আনা ফান্তা হাং থাইসি হালা দাক আর্নি সি সেকে মতে ট্রেনিং পাদোলা হালা সো ট্রেনিং অলং লা এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার আকে হাই বিরাজ কালিতা সার সেটা মেনাং চেতং দুন লাপেন পেনাং আন রং আসর আতুম তানাং চেতং দুন দু হালা দাক কাচেতং অলং লা কোসন সে খিতি কে ক্লেম পেন আংসং কাচিং থুর জিমা পুলাবাং সো বুথাক তা ইসন সোনিয়া ট্রেনিং পিপন ফোর কাসেলাম ভার্মি কম্পোজ লাপেন আসন আসন আথেং পি থেং ফ্রাং কোসন সে কে ই নং জিমা ফু হালা হে হুই আসে কে তা পিপন
1: লাবাংসো প্রজেক্ট কিপং চেংলং নালি তু মেথাং তং কাচার জাব ইক লোমা মাতাং তে আনুত কাপ্রেক আবাং ফু তা চাকং লাপেন বিদি সুরে নাকি পিপা জের দন আবাং ফু দো ইক মানি
0: লাবাংসো আ প্রজেক্ট আবাং কে নিলি তুমা ফান লা চিন থং আলং আই এম এস সি নন কে দোবম ডিপুটি চেয়ারম্যান অভিজিৎ ক্রো সার সে নিলি তুম ফান লাবাংসো প্রজেক্ট আলং নাকি পন লাপেন

0: labang so a project penajok nilitum rong trokep su se anilitum a school visit dam longlo lapen a kaprek kaprek a rong along kaprek kaprek a school atum kopine kisung kidu lahai alam ta nilitum chinthong ayame si sarphan than longlo lapen lalo nilitum a phan la a ke hai a visit kro se labang so a project abang nangki pi lapen bidi sore ta nangki pidu
1: tang teni labangso aseki ki pialong nalitum jongjong ahin pen kupini ason kachiri nang matangte kenam nang laputan do igma
0: labang so a training along isonta kenam nang ji hormu ke ave nilitum mina masi ajahaka school along ke damisen osumara tuma phantoi pen adungarai pen hala bang ke war dang a plastic bottle sai huyanta nilitum lang tum phantoi mesen se papang room dam toy isi mini cleanliness drive asone jase nilitum klempon pon lase kenam nang ji ason ke ave achat sata
1: nalitum labangso project deng det pen rongrup armuatum thanbang atum a reaction koson iglo nalihin pen than pa ek that
2: a hoklo labangso putha bang ke chithaning tung duk atheke kitchen garden puri tum lake akimi pu ason kali a prang pen seta me ili tum arju long bom lo la pen a school along seta me ili tum apai ke chingkai rep ili tum thek long
1: kala kala
2: a chainong pachu dat to ho bi pachu dat puli tum arju long bom success se তেতিয়া মেইন অন লাবাং চ' প্ৰজেক্ট কিটিং পন ধু হুত বাং ইচিলি তুমি একদম লং অবাংকে পাব্লিক ৰিয়েকশ্যন কিচিং ইচি বাংকে এই লাবাং চোতা কেইদাম দাং চন থাক থাকলে পবন পু আকামা থা তুম তাদ বন চিতা মেয়া দাং লিতুম পেন নিলি তুম ইনি এট পেন নিলি তুম ট্ৰেইনিং দৌৰা পেটল লাপেন চিথান চিমুমৰা এট দেট পেন আফি লাপেন নিলি তুম ষ্টুডেণ্টছ তুম পেন প্ৰেক্টিকেলি ক্লেম দেট পেন অবাংকে এলাং লিতুম চিতা মে নিং নাং চিৰুং দুন ফম চন লাচি নিলি তুম এলং স্কুল পেন আলং কাপ্রিক নিলি তুম চিতে বার লো পুলোতংকে নিলি তুম আফান নাকা চিতং দুন আমুলু অংমুচত অংমুচত অসংসি নিলি তুম চিতেক পনলং লো আলং লি তুম স্টুডেন্টস তুম চত কালি পসি হাল হাল আপি পু তুম সে তামে নাকা চিতং দুন আন তুম বংকে আওয়ার সাই মতে লাম থেকি মে আলং লি তুম সে তামে চার্লি পনলং লো আনামত সি নোনা ফিয়ানা বংকে রেসপন্স মে থু উপসি নিলি তুম কে চিতেক দম থুলং লো
1: নালে তুম জাসেমেট পিনি আর্নি আবাংকে চিনথং আহাবার সে লবংসো অ প্রজেক্ট ক্লেম্পন ইকচটলাং বুলো নাসি আলং কপ্রেক আহাবার আলং পুসি তামে নালে তুম কেং কাম কাচে জর্জি মতে অ প্রজেক্ট কেপং দাংজি আফান উপিনে কাচে সিক দো ইগমা
2: লবংসো নাংলি নাংকার জুপেন জাসেমেট বাংকে নিলি তুম নিং সারং লো আথেকে কিচেন গার্ডেন ইলি তুম কার্বিয়াং লং আংকাং সে তামে পচেতাক নংজি লাপেন অ্যাভারনেস মতে কাপচিনি নংজি আকে নাং সোত লং পোসি নিলে তুম নন চিনথং লং কভার এতলো পোসে তামে কনস্টিটুয়েন্সি আলো কাপ্রেক লং সে তামে নিলে তুম ফান লাবাং সো আবার সাই নি তুম লং দুন পুলো তংকে নিলে তুম কি ক্লেম জিনিং হাং
1: লাবাং সো প্রজেক্ট আপুথাক কুমানে আবাং ফু মতে অলং কাপ্রেক স্কুল পুসি তামে সেকে কি এনজি আনিং কে হাং দু পুলোতে নালে তুমা ফান কুপসন নং কন্টাক্ট ইক পোকে মতে নং ক হুমরি ইক পোকে
2: নিলি তুম ফান জংসা কে নাং দু পুলোতাংকে নিলি তুম ফান না কন্টেক্ট আ জয়কে নিলি তুম ইনস্টাগ্রাম অলং সেটা দু ফেসবুক অলং সেটা দুমু দু ইকো ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড পু হালা দেখ নিলি তুম ফান কন্টেক্ট সেটা মে চৌচি আথে কে নিলি তুম অর্গেনিক ফার্মিং লাই হুই সেটা মিলি তুম প্রমোদ বোম লাসি লা কিচেন গার্ডেন তা আ পার্ট অফ লাবং সো আ প্রজেক্ট অলং সে দুলো লাসি নিলি তুম ফান না অ্যাপ্রোচ লো তাংকে নিলি তুম পেন বিডি চিপাচয় লং পো লসন থা থাকসি নিলি তুম লা কি ক্লেম তাং আদি মানসে তামে কুমত নে তুম নিলি তুম ট্রেনিং কি পে লং স্টুডেন্টস তুম দত পুকালি এসএমসি মেম্বার সুম তাং চিতং দুন লা পেন মিড ডে মিল কু কো তুম তা দো লা সালাং লি তুম সি তামে কো পেনে কার জু ফ্লুত তসন দু কক না পু পেন নিলি তো লং লি তুম ফান কন্টাক্ট নাম্বার সি তামে চেতে কা আলাং লি তুম নাং কল লো পলতং নিলি তুম থ্রু কল সি তামে আলাং লি তুম ফান এসিস দুন বম
1: চরইক পিগলো নি লা পেন কোর্টে আফান পুসি তামে তাং তেনি লা পেন কোর্টে পিনি কে অপর আলাম তা দো ইকো কপট লাসি এলিতুম পিনি চিহু চিপুত আলাম থেকে লাপুয়ান পেনলে ইংটন পান ইগলো নাং নাংলিতুম লাপুয়ান আসাই কি অং আংবং পেন পুসি তামে পিনি নাংলিতুম অপর নাং চিপি দুন পেন অর্গেনিক কিচেন গার্ডেন মাতে চুতুন চুদাং আহেম বেরি আপুথাক লারডাক মেনথান পাচিনি পন্থে কপট চরু ইক পিগলো ইলিতুম কাচিং কি কাচিথান পন্তাং আন আলাম থে তা রেডিও নাংকার জুদুন আরাত আতুমতা আলে নাংলং দুন পু পুসি ক্রয় পনলো পুথত নাংলিতুম ফান সুরি সুরি কর্ডন পাজের ইগলো কর্ডম
2: কর্ডম
0: পারলাই

লাকে আকাশবাণী ডিফু রেডিও কার্য উচিং হন্দ্রারাতু পিনি আসারামথে আর জুয়েক সেনা চেহে আফু আবে থেরো আকে সারাবে মাতে আসে মা কে পাংবার লামথে নাংকে মান চেহে কে আবাং হেনলো আফু আকাপ্রেক আফু কে আবেল লাসনসি জংহেলে সারটামে থেরো কে কাপাসে রেক মাতে আছে লেট কে প্রেক প্রে মানে আবাং সারু সেটা থেরাক ঠেকথে দেরলো তে লাসন আলামথে পেনসি কিপুদাম আলামথে লাসি সার পালামথে ল চেহে আফু আবে থেরো কে সারাবে মাতে আসে মাকে পাংবার আলাম পিনিয়া সারাম থেকে লাপানে গেল লাকে আকাশবাণী ডিফু নন আদন্থু নাম কার্জুলংজি আজায় মেঘলাকে লুনবারিম আজায় মেঘ লুনবারিম আজায় মেঘলাও পেন চেমা রং পিপি কিলুন বীরসিম পেন বীর আন আলু নাম আর্যুক লংপ তাংতে আর্যুক সেনাং

arvia lang ingsip pusi chinidam laso pen longle long an arvia lang kilia bang jum chat pen langkang ba ka bang avipu bontami muniratum thengpi ki thum khephang hu pen ajo arvia lang bang longle along klopen arvi thilo ti longle ta kang sip lap un e pen ajo langkang lum la puson chemande tangte nonilitum langkang lum pen ajo akisung alamle putho chethan ponna langkang lum pen hamphang aphan penangana ki sungwan the এসন লাকি মুনিরা প্রাঞ্চিতা কেদাম লাপুসন্তা দো লাঙাজুর কেতা নাহুত মুনিরা তুম কার্জুজে কে মাথা ক্রাং পেন লাং কে পাড়া ফান্ত কে বর ইবুপেন লাং কে জাং পেন আপ্রাণ কেদাম লাপুসন্তা দো আদুন্ধুর লাকি হেম রেত স্কুল হসপিটাল দলং তোয়ার লাপেন অফিস বিল্ডিং লাহাই তামি কেন হক দুন তাদো ক লাং কে থেপেন সক মাটি চুটিকিয়াসন আন তামি লাং কাং লুম তামি দোলো লাপেন হেম চপাং রিং চাইনং চেলং তামি কি দো কে শিক সাক পেন আপ্রাণ কে দাম লাহাই সিতামি দোলো আদন থু লাকি লাং কে থেপেন কাপড়ে কাপড়ে আকে সো তামি ইংদাং থে জং দামি লাং পেন কাছলং আকে সো কলেরা টাইফয়েড ডায়রিয়া মাটি এপকাংসির হেপাটাইটিস লাহাই সিতামি কেলং আংরিং থেতান আথে লাসনা পরহুত কিজুনা লাং তামে কাং থির থি কিমিমি দুক লাপেন কিছু আসন কিলং কা দূরে তামে দুক এসন লাকি টাঙ্কা হিন মাটি হামফাং আফান তামে ইকোনমিক লস দুক আথে হেম রিট বিল্ডিং হাই কিহিং নোপেন কাছে সালাম থু আফান পেনাঙানা টাঙ্কা সিতামে দামজি লাপেন বিজনেস কেকলে মাতুম সিতামে হরমু হরটার কানা হক পেন বিজনেস কাছে লুট লাসন দু আদুন থু লাগে লাং কে থে পেন মুনি দাতুম কে মাথা কিসুং সিতামে দুকক তাথে আথে লাং কে থে আহুত আহে মারিত কানো হক আদোনারাপ আপ্রাণ কেদাম লাসন তামি দো লাসি লাসো কে ফোপেন কে মাথা ইট আজ কে মাথা কিসুং আকিসু দো কক তা দো লাপেন লাং কে থে পেন লংলে কাংলেম থেং পি থেং প্রাং কি পুর লাং কে তের হাবিরা পিয়াতুম আন তামি কাশিক শাক দই কক তাংতে নুন পুথত ইলিতুম কসন পেন সি কাছেরে মেঘ জিমা লাসো পুথাক চেথানথুনা ইলিতুম লাহায়াসন খ্যাং উন ই পুবই ফিটা ইলিতুম আফান থিদুং আকেসুং আকান হক পেন কাচেপা জগ আফান ইলিতুম ক্লেম দাম পামিয়া ব্যাং কেনাংসন এসন লাকি থিং পিয়া ব্যাং থুম থেরা কি ইয়া ব্যাং কেনাংসন আদুন্থু ল্যাঙানরদং মাতি ড্রিন তামি কাইকি ল্যাং ক্রি পেন আজাদ পাছে তেংলং ইক ইডেট নাংজি লাসো পেন তোবার আলম ল্যাংকাং ব্যাক পেন ল্যাংকাং লুমাবাং আবে ইকপ ল্যাংকাং লুমবেরা জু আবাং হেম মাতি বিল্ডিং লাহায়াবাং কিম ইক এডেট নাংজি আদুন থু লাকে লাং রয়াকুং আকোরা আবাং সেলাম পামি নাংজি লাপেন ল্যাং ইংলুম উন ইচিৎসি ঠিক নাংজি আদুন থু লাকি আরভিয়া ল্যাং আবাং কি দু কেপাং পেন মাতি রেইন ওয়াটার হারভেস্টিং আবাং ক্লেম ইকমি লাপেন আকেতে রাবুন হাই তামি ড্রেন ল্যাং রয় লাংজিং কেনেল আলং ওয়ার ইক জাম জে দেয় নাংজি আথি লাসো কেবার জাম পেন ল্যাং ল্যাং কিলিয়া হর কাছে তেং পেন ল্যাং কাংলুম দু ইক থে তাংতে নন পুথত লাংকে থে হুট কুপিসি ইলিতুম ক্লেম নাংজিমা চিনি পনসেনা জংসি লাংকাং লুমাবাং নাংবাদ বম লিপুটে আকাং তুয়া ডিমান কাছেতে রেগাবাং পাপ্রাবদুন ইক নাংজি লাংকে থে আক্রং আবাং দাম ইক এডেট নাংজি আথি লাং কাং লুমলাপ আজক আলিং আড্রিন মা আকেরে আসন মা কারেন আসন হাই চেচার চেপেন ইলিতুম আকিসুং ফলক তাথে লাপেন গাড়ি মটর তামি পাদাম ইক এডেট নাংজি আথি লাং আজর পেন গাড়ি মটর লাং কে পন দেট আংরিং তামি দো লাপেন তোয়ার চেচার চেপেন নানি কে জাং দাম লুট লাপুসন তামি আংরিং থেতান আদুন্থু লাকি লাং রয়াকুং লাপেন দোলং আসন আলং দো ইক এডেট নাংজি আথি লাং কে থেপেন মেন মেন কেহিং নু ডাক আংরিং থেতান এসন লাকি কারেন আসন পেন চেপাহিলু নাংজি লাপেন নানি কারেন আরি কাছি ব্যাং কারেনার চক কে ক্রেপ দৌলি পুটি তং সিকট পেন বেরটাপালি নাংজি লাপেন সো আপর হুট লাং কে জু নাবাং ছেড়ে বেগ নাংজি ছেলাং বেগ নাংজি আথি লাং কে তের পেন কেসু ছলং আংরিং থেতান নন পুথত ইলিতুম লাং কে থে এট পেন আফি কপি সি কে ক্লেম পনাংজি মা পুথাকলে চেথানথুনা লাং থেপ এট পেন ইলিতুম এহেম ছিলুট লে প্রাং নানি কাছিং হাং কাহিং নুদু আবি আবং লাং পাতি পামি পেনসি হেম সিতামি লুট নাংজি কারেন কাহিং নো গ্যাস কি লিক দো আবি লাং পামি পেনসি হেম ছিদো নাংজি উসুমারাতুম তামি লাংবুং লাং কে তেরা লং পাদং পাজুই লং রিদেট নাংজি আথি লাসোয়া লাং আলং কেসো আপি লাপেন কাপ্রেক ফেরে মিমিয়াসন দোকক্তা থে আদুন্থু কেজু নালাং তামি আবং আলাং লাপেন কেপাশো ট্যাং আলাং সি জুন নাংজি কেমেন উই কেমেন থু আহান আহান হাই তামি ওয়ার এট পেন চেপাং থির নাংজি ইডি তামি চারসাম নাংজি হেম আলু আংতন চেপাং থির পামি নাংজি কেসো কিউন ই কেদু আতুম তামি তংসিকত সি ছেলাং আহেম পালি নাংজি লাপেন কেনাং সট ডকুমেন্ট হাই কেহিং নুদো পুসে তামি গভর্নমেন্ট কেরাপ মা সরকার কেরাপ এন পেন পুথত সেলাম থুই ইকমি লাসি কিজুৎসি কেপাচিনি লাকি ইলিতুম লাহাই

লাপন আপনার ভূপেন হাজরিকা কিনলু নাতুম আর রেগলং টান লাকে আকাশবাণী ডিফু আসামে সেলুন যা মেঘনাপেনা ডুন্টু নাতুম কার্যডং জি রাখে নামিতা ভট্টাচার্য কিলুন দিগবলয় জল বাঁসালু নাতুম আর রেগলং পটাংতে আর রেগ নাম।

0: লাকে আকাশপানে দীপু নন আদুন থু নাতুম কার্জুলংজি আজাই মেঘ লাকে অক প্রাণ আজাই মেঘ অক প্রাণ আজাই মেঘ আলং প্যান ব্রিজ ফিডিং আব লামথে পোথা ডক্টর ইন্দিরা তরণ পিলাপেন হুটবাং ট্রেসি রং পিপিয়া তুমাং বং চিহুচি পোনাতুম অর্ড্রিং লংপ লাবাংসু যাই মেঘ লাকে পিরুঠে আডাং আলং প্যান কাপাচি তনুন প্যান আজাই মেঘ টাংতে অর্ড্রিক সেনা
1: ওক প্রাণ যাই মেঘ কার্জু কাদোগা ওয়ে তুমফান আনসেতামি কার্ডম পাজির ইকল পিনি নীলি নাংলি তুমপেন চিহু চিপুদ্দাম জি লাগে ব্রেস ফিডিং মাতে চুল্যাং কিপি আপু থাকসি চিহু চিপুত পনিকজি লাসি নীলি তুম আকাশবাণী দিফু আহিন পেন ইনোথেক সেরাবাং ফি ডক্টর ইন্দিরা তেরণ পি এসিস্টেন্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ পিডিয়েট্রিক ফান্সি চোফা পনিকল লাসি আলাংলি নন নীলি তুম আস্টুডিও আলং নাইনি ইক এরলো লাসি আপ্রাংসি নীলিতুম আকাশবাণী দিফু আহিন পেন আলাংলি ফান সুরি সুরি আকারডম পাজির ইকলো
2: কালডম চোরল আকাশবাণী দিফু আফান পিনি নীলি ফান লান কানিং জি আসাই নাকি পিপন আপদ লাসি নন হেট কালজু আবাং ফি পুসন ব্রেস্ট ফিডিং বা চুলাং কিপি কসন মা পিনি লাস ফু থাকলে চিঙ্কি চেথান নাং পুয়াসন থি পিনি লাস আলামলে ইলিতুম বাং চেথান নাং
1: তাংতে ডক্টর আপ্রাংসি নীলি নাংলি ফান কার্জু পনিক জি লাগে ব্রেস্ট ফিডিং মাতে চুল্যাং কিপি ওসমারা তুমা ফান কো আনাকে নাং সতল
2: আপ্রাংসি ইলি তুম চেথান পনাং চুল্যাং বা ব্রেস্ট ফিডিং ইংনুট কং এয়ার সো ফান কো আনসি বেনিফিটস মা বা আলি কেডোমা বা লসন থটসি কং এল সো চটচে আপায় আফানটা কো আনসি আলি কেডোমা যদি ইংনুট আপায় বাং চুল্যাং চিপি পুলোতে নিতুম মেডিকেল টার্ম পুপু যে ব্রেস্ট ফিডিং বা চুলাংকে মানে ইসি নিউট্রিশনাল সুপেরিয়রিটি মানে লাদাখকে চুলাং আলংসি ওলাস ওস কং এর আন আহান বা ল্যাং বা আংটন ভিটামিনস পুনয় মিনারেলস পুনয় প্রোটিনস কার্বোহাইড্রেটস আজাতা লাদাখ সি দো এটলো ওসো কং এল কে থে কিডিং জি আফান লাপেন কি সো কিউন এ চেপা জগ জি আফান লাপেন কে আফু তালক কাংচো ফান পুনয় আরি পি কাপাং টাং ফান পুনয় বা আংসি কে ফম ফান পোসি তামে চুলাং আলংসি দো এটলো লাসি কং এল সো আমহাং থেক দেট পেন লাস চুলাং যদি লং লো পুলোতে লাস কং এল কে বেলেগ আহরমু তাহ বা ল্যাং পা জুনাই তাহ আন পা চুনাই পুবাং কে নাং নিল লাদাকসি আংটন দো এটলো লাসি লাফান নিতুম পুপুল যে নিউট্রিশনাল সুপিরিয়রিটি মানে লাদাখসি আংটন দো এটলো মানে ওসো ইগনুট কে থে কিডিং কে সো কিউন এ পেন চেপা জগ জি ফান কে লাদাখসি দো এটলো লাসন থি আপাই ফান আকে মে বাংকে চুলাং চেপা চুবমলো পুলোতে একটা ইমোশনাল বন্ডিং ওসো পেন কাচিং হন দো প লাদেট পেন কে জন্ম টেট পেন ওসো হেম সিতামে আরুমা নাংসুন টুক টিটিক লাপেন আবি দাম রেট বা আবি জাং রেট ব্যাং লাসন ইনসিডেন্স ও লাসি লাস পট কাপা ওয়েই ফান বা কাপা মেজিয়া ফানকে চুলাং পাচু বেক নাংজি আনলো প্লোতে লা ব্লিডিং বা আবি জাং রেট জন্ম টেট পেন পুসিতামে আমি থাংচিং টন প লাসন থট সিতামে আলাং যদি চুলাং সি পাচু লটলো ফার্স্ট চেকলো যন্ত্রক আন পুলোতে আলাং কনসিভ বা নেক্সট আকো কং এল ডোক বা প্রেগনেন্ট চেপলাং দেট পুবাং চান্স কম হেক লাটে পেন কে লা ওসো ফিলি হুড বা প্রেগনেন্ট হুড সিতামে আপাই তুমবাং ওয়েট গেন ও লাস আপদ চেপা কম জি ফান পুলোতে লা বাং চুলাং পা চুলো পোতে লা তা কম জি লা পেন কে লাস্ট বাং কে ব্রেস্ট ক্যান্সার চুলাং যদি পাচুয়েলো পুলোতে ব্রেস্ট ক্যান্সার লা রিক্স বাং কম পিক জি লাসন থট সি ডায়াবেটিস কে লং বাং তা কম পিক জি আর চান্স কম পিক জি লাসি চুলাং যদি পাচু পাকা পুলোতে আপায় বাং লাহাই আকে মে বেনিফিটস ল হালা ডাক পিনে বেলেগ কিপি দুটা বা হরমু আবে বা পাচো দুটা পাবে পুলোতে ওসো বাং তা আংটন আর ফুটা লক কাংচো পেন চ্যাং লক আরি পি কাংটাং পেন অংসি চেপ্লাং লা পেন কে কে থে কি ডিং ই ফান বা পিনে কে সোকিউন এ পেন চেপা জকিয়া ফান লাসন

0: থট সে বা আলাং ডায়রিয়া কে সোটাং হ বা পিনে নিমোনিয়া কে সোটাং হ বা পিনে আসো আ প্রবলেম বা অ্যালার্জি লাসন থট সি পিনে আনো কিছু টাং হ পকে সো টাং হ লাহাই পেন লাসকং এল তামে বা ওসু থি সি তামে লাহাই পেন জগজি
1: তাংতে ডক্টর অসমারা তোমা ফান চুলাং কমেন্টু পেন সি পা চুনাং প
0: চুলাং নন হেট লসন নিদি তুম চেথান ল যে চুলাং ই চুপেন কুপি পিমা ওসো ফান আলে বা আপাই ফান কুপি পিয়ালে চেথান দে লসন থট সি নন বাং চুলাং কপা চুনাই ওসো ইনু আমহাং কে থেক পেন উন আন কে মানে উইদিন হাফ অ্যান আওয়ার টু ওয়ান আওয়ার মানে আধা ঘন্টা টু এক ঘন্টা আং ব পাচু ফিট নাং প ইনকে লা পাচু পেন লাফান সিক্স মান্থস লাকে চেকলোজন ট্রক আনকে কন্টিনিউ মানে পাচু ল্যান নাং পো লাসং বংকে লাদাকে ল্যাং পুতপি নাং নিল লাপেনকে পিনে ওসো চুলাং দল দে দেট পুনে পিনে বেলেকা গাখির পুতপি নাং নিল বা পিনে আন কে কয় সি আন ল্যাং কাপাচুন পুথলা হাই তাপি নাং নিল আথেমা আং টন আহান আ আন ল্যাং আনতা লাচু ল্যাং লংসি দোল লাপলো লাসি কাজত মো পেন তাং চেং ফিট অং মে অং লো আথেমা ক আন মা কাপা দের লা আন লো লাস চুলাং মো কে বাং ওয়ে জি বা চুলাং কে কম রে জি কে লাসি কাজত মো পেন নিতুম বাং পুপ আধা ঘন্টা বা এক ঘন্টা আং বং মাতসি পাং চেং ফিট লা লো কে মে নাই কে
1: তাংতে ডক্টর ওসোমারা তোমা ফান কো আন আর তা আন চুলাং পি ইক নাং জি
0: ওসোমাল তুম ফান নিতুম পুপ যে চেকলোযন্ত্রক আনকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে চেকলোযন্ত্রক আনকে ডাকে চাপটা পিনাং নিল লা চুলাং আন তা চক লাস ফিট কে থেকে দিং জি ফানকে চুলাং চট পু বাংকে দল দিয়ে লা ডাক বাংকে ইতুম পিনি চেকলোযন্ত্র ফিট বাংকে ইতুম বেলেগ বেলেগ হরমু পাচো মিল ইনতা লা চুলাং হুবেক চুলাং চট বাংকে লা চেকলোযন্ত্র আনকে পি বেক নাং জি লা সলংকে চাপটা পিনাং নিল মাত্র লা চুলাং চটল লা পেনকে এক্সটেন্ডেড ব্রেস্ট ফিডিং মানে ক আন ল ইতুম কি পি মে লাকে নিতুম নিংকান হিনি আন ই নিংকান হিনি আনকে পি বেক নাং জি ইনতা লা চেকলোযন্ত্র ফিটল পুলোতে চুলাং আলং আকো পিনে আন পাচো বা পিনে বেলেগ হরমু পাচো দুন মিল পিনে ফ্রুটস পুনয় পিনে ফান পুনয় লাহাই পাচো দুন মিল আনতা লা ফার্স্ট চেকলোযন্ত্র কে মাত্র চুলাং লাপেন লাস ফিট বাংকে চুলাং আলং বেলেগ আন হান বা ল্যাং বা পিনে গাখির পাচুন পুতামে লাবাংকে দুই বছর আন মানে নিংকান হিনি আনকে পাচু নাঙি নিংকান হিনি আ ফিটকে আও সো যদি চুবম ল্যাং পুলোতে আনিং হাংটিক আন পাচু তা চক আনতা নিতুম লং কলমা নিতুম আলং পেন কে থান পাচি নি দুনকে চেকলোযন্ত্র আনকে চুলাং আন সি পাচো চট নাং প লাপেন চেকলোযন্ত্র আ ফিট পেন কে চুলাং আলং বেলেগ হরমুতা পিদুন মিল লাকে নিংকান হিনি আন চুলাং পাচু মিল নিংকান হিনি আ ফিট যদি আও সো ব্যাং চুবম ল্যাং তে পাচু নাং বা চুচে দেটল পুতামে থাং থে ল সব ফিটল বলতে
1: তাইতে ডক্টর ওসমার আমহ্যাং থেক দেপেন আজাহাক আপি মাতে আপাই আতুমকে আছুলাং আবে দে তিটি আতুম দাদো লাসি লাসোনা হুটকে কোসম নকে ক্লেম ইক নাং প
0: ওসো জন্ম দেট পেন বা ওসো আমাহাং থেক দেট পেন কে ওসো মাহাং কে থেক ল লাপু আপায় বাং তা চুলাং কে বাং লু লাসন কে কিটিয়া তা চেপলাং প্লে লাসি আমাহাং থেক দেট পেন নিনি বা নিথমা ফিটসি চুলাং বাংজি ও তা লা ওসো আমাহাং কে থেক পেন কে পাচু ফিট নাং প নিনি ফিটসি কে বাংজি বা নিথমা ফিটসি কে বাংজি বা ওসো কাজত মো পেন চুলাং আবে দেট পু পেন রা পাচু চে দেট পু বাং বাই চক ছিল ওসো কং এল কাজত মো পেন লো পুলোতে মোহেত কাছে থান আসন লা ঘন্টা ইসিয়াং বং পাচু দুন ফিটল পুলোতে আপাই আচুলাং আথে বা নিপলস আলং আলথো বা নার্ভ দো লাস আলথো আবাং সিগনেল পনপোহা ব্রেন আলং আন দা কং এল জট মোয়েল কং এল নন কাংচিল কং এল নন আনাং পো পুলাস সিগনেল বাং ব্রেন আলং আন দাম পো লাসন থট সি ব্রেন বাং পুপেন সিগনেল নাং পিপ চুলাং লং আন চুলাং কাপা বাং লাসি লা কং এল সো বা লাস ও সো যদি লা চুলাং ইংসি বমল পুলোতে লা সিগনেল দাম বম পো আনমা কাংসিপ লা আনলো ব্রেন টা সিগনেল নাং কিপি পাপলাপজি যে নন চুলাং পিনাং পো ও সো ফান আত সো কে কাংচিল পুচিনি পো লাসন লো পুলোতে চুলাং বাং পো লাসি চুলাং বাং ওয়ে দে বা মানে মানা কি পুদুন তুমটা দোজি যে চুলাং আবে পাচু নাং নিল বাং ওয়ে ল্যাং পাচু নাং নিল পুলাসন বাংকে ক্লেমাং নিল কং এল কাজত মোল প্রত্যে ঘন্টায় সিয়াং বং পেন্সি লা চুলাং লং কং এল সো ফান বাং পাংসি ফিট নাং পো লাসন গুলে বাতাইহিনী বাতাইকে থম লাগলে

0: ব্যাং লাবং ফ্যামিলি সাপোর্ট ব্যাং পুরা পিনাং জি আকিমি যক আলোসামে মাদার্স কাছে প্লাংচেং বা আপায় কাছে প্লাংচেং তুম ফানসামে সাপোর্ট পিনাং জি ফ্যামিলি সাপোর্ট দোনাং জি বা হাজবেন্ড আপেনান আ সাপোর্ট দোনাং জি লা স্ট্রেসফুল সিচুয়েশন লাকে দোল লাপেন কে কে লাকটা ডকক লাপেন কে এনজাইটি সন ডকক টং হ কাফেরে ডকক টং হ লাহাই ল পুলোতে চুলাং কে লাকে কে ব্যাং ব্যাং কে ব্যাং বেদে দো দো আছাক তুমবাং বা ব্যাং পুসিতামে ব্যাং পাক কাকে লাসি লাস আপতকা এভয়েড জিয়া ফান বাংকে ফ্যামিলি সাপোর্ট নাং ও আথেমা বা ইনুত আলো সো প্রেগনেন্ট লো পুলোতে লা ব্রেন লং সিগনেল দাম্প যে প্রেগনেন্ট লো লাস লো সো লা পেন লাস লাস আল নি পেন লো পুলোতে এ ব্যাং গুটে ফিজিওলজিক্যাল চেঞ্জেস ব্যাংপো লাস লং সে এ ব্যাং লং হরমোনস তো লা হাই হরমোনস চেঞ্জেস ব্যাংপো লাসন থট সি কং এল দোলো পুলোতে লাস সিগনেল ব্যাং তা ব্রেন লং দাম্প যে কং এল দো এলো নন লাস কং এল ফান কাপা রেং নাং জি ব্যাং কে চুল্যাং পিনাং পো সস চুল্যাং পা দো জি ফান ব্রেন লং সিগনেল দাম এট পো যে কং এল নন আমা হ্যাং থেক এলো নন চুল্যাং নাং পো পো লাসন থট সি ব্রেন লং পেন দুইটা সিগনেল ব্যাং পো লাকে ইতুম দুইটা হরমোনস ইতুম অক্সিটোসিন পেন প্রোল্যাকটিন লা দুইটা হরমোনস ব্যাং অ্যাক্টিভ পো প্রোল্যাকটিন কাম ব্যাংকে লা চুল্যাং কাপা দো ব্রেন আলং সিগনেল দামল ওসো আমা হ্যাং থেক এলো নন চুল্যাং নাং পো ইংকে নন ব্রেন ব্যাং হাদাক পেন প্রোল্যাকটিন লাস হরমোনস নাং রিলিজ পো যে হালা চুল্যাং টিয়াল দাম বা বনাই দাম মিল্ক প্রোডাকশন লা চুল্যাং বনাই নয় নন পোপো লা পেন লা স হরমোনস ব্যাং ডেট পেন কে নেক্সট ব্যাংকে অক্সিটোসিন অক্সিটোসিন ব্যাং পিলো ক্ল্যাম্প পো হালা ব্যাংকে লা হালা প্রোল্যাকটিন ব্যাং চুল্যাং বনাই বমল টিয়ার বমল অক্সিটোসিন ব্যাংকে নন লা স চুল্যাং পা ব্যাং নাং পো হং ও ইজেকশন পুপল নিতুম ব্যাং মিল্ক ইজেকশন পু মানে চুল্যাং হালা বনাই ল ইসি হরমোনস ব্যাং ইসি হরমোনস ব্যাংকে চুল্যাং হং নাং পা ট্যাট নাং পো লা হং নাংকে ট্যাটি ব্যাংকে মহে তিতুম কাছে থানাসন কং এলসো ব্যাং লা চুল্যাং আথে লং ইংসিপ নাং পো লাদাক নার্ভ তোল লা স নার্ভ ব্যাং স্টিমুলেট ল পুলোতে হা ব্রেন লং আন সিগনেল দাম পো ব্রেন ফান নন সিগনেল দাম এলো যে নন চুল্যাং নাং পো কং এলসো ব্যাং কাংচিল লো ইংকে লাসন থট সি লা দুইটা হরমোনস তামে ইটু মহেতে চেথান প্রোল্যাকটিন পেন অক্সিটোসিন বাং তামে লা চুল্যাং বনাই বম্প টিয়ার বম্প ইংকে অক্সিটোসিন বাংকে লা রিলিজ পো মানে চুল্যাং হং আন লাপা বাং পো সু ফান পালং পো লাসি লা দুইটা হরমোনস ফান বাংকে যদি ইটুম স্ট্রেস লং দো বা কেলাক লং সি দো বা এনজাইটি দো কক টাং হো লালো পোলোতে লা দুইটা হরমোনস কে কাম পিপেল লাতুম ব্যাং ইংকে লাসন থট সি আজো যদি ইতুম ব্যাং চুল্যাং চিপি বম লা ডেট পেন কে ওসো ফান কামাথা বা ওসো আং নিম ওসো ফান চে থেক লং লাহাই পেন পুলোতে লাহাই হরমোনস ব্যাংকে অ্যাক্টিভ পো লাসি কাইটা লা স্ট্রেস ফ্রি লা পেন কে কেলাক পুতামে মেকে জাং লং লে কেলাকটা দো দো লাসি লাহাই হু পেন আসাপ ও ফ্যামিলি সাপোর্ট লে দো পুলোতে আলম সো পো লাও সো কং এল বাং ফান ল্যাং পি দোন পুলোতে আপাই বাং মেকটা জাং লং পো কেলাক কম পো স্ট্রেস কম পো লা পেন কে কিছু কিছুন বাং তা ল্যাং দোন পাকা নাং পো লালো পুলোতে লা স্ট্রেস ফ্রি লো পুলোতে লা দুইটা হরমোনস বাং অ্যাক্টিভ পো
1: তাইতে ডক্টর আপি এতুম চুল্যাং কিপি আহুত পিপি লকেছু ইকনাং পো
0: আপি এতুম বা আপা এতুম চুল্যাং পিব মাহুত কে কিছু নো পুয়া হলমু বাং কে আবে পুথে নন আকাই ইতুম থেকদাম লং জি নর্মেল ডেলিভারি দো বা আঝাক তুম বাং এ সিজেরিন করি নাং কক তিতে রাসে নর্মেল ডেলিভারি পুলোতে নীলি পুদাম পো যে ওসো জন্ম দেত পেন আফিত পুলোতে কিছু কিছু বাং কে আন মাকে আন চো নয় পিমা কাই নর্মেল কিছু সন চো নয় আঠেমা নন ইতুম থেকদাম লং ল রঙা লম তামে বা ডাক ইভেন ডাক টাউন লম তামে ওসো জন্ম দেট প্লোতে চিকলো যন্ত্রক আন কি উপলক সি চোনাং জি পুচি বালা পেন কি ইংটি চলংলে পুচি জাংথু চলংলে পুদোচি লাহাই ইংটি জাংথু কি উপলক চলংলে লাপেন কি উপলক কে চো পুলোতে আপায় বাং না সি চং টুং প লাসি নর্মেল ডেলিভারি পুলোতে কায়া টেং জন্ম দেট পে ওসো মাহাং থেক দেট পেন চো ফিট তা চ আকো চোনাং জি কো আন মা কে চো লা আন সি চুল্যাং তা কে অং পো আন আবং চো ও নাং জি কো আন মাল লা চোন ই তাং হ বা চো নো তাং হ পুগি পুতুম তা দো জি লা বাং আল চুনাং নে লা আন কায়া টেং সি চো নাং পো ইংকে সিজেরি

0: তুমাকে ডক্টর তুমাং পুজি যে সপ্তাহ এসি বা সপ্তাহে নিহানকে আন গাং থেয়ালসান লেচনয় বা পিনে কি উপ চনয় পুজি লা আসি লা তুম আ ডাইরেকশন না টেংসি আন মা সপ্তাহ এসি বা 10 দিন ফান লা হাই চন চরি হরমু ব্যাং ফলো দুনাং প লা স ফিট ব্যাং বলতে নর্মেল কায়ে টেং গসন মা কেচু লা স টেং চলতে চকল লাসি লা সরমু ব্যাং নিলি পুদাম জি যে রং আলম দো যে চনো বা চৌরি চিকল যন্ত্রক আঞ্চলংলে কি উপলক সে চনাঙি পু ব্যাংকে লাবাঙ্গে চকচে কায় কসন মা চোবম লা স টেং চুঠু থতলতে চকল
1: তাংতে ডক্টর আঝাগাও সোমারা তুমি লা চুলাঙ্গি পিনাং জিয়া পড়া হুত আমি জাংল তিতিয়া তুমটা দদ লাসি লাসন হুতকে কপি লকলেম ইকাং পো সোমারা তোমা ফান আমি কে জাং ইংথো প্লুট নাই জিমা মাতি মো আমি প্রাংডেটলি পি ইকটা চকল
0: আহুত পেলি তুম ঠেকদাম লং লং আমি জাং লং হো বা ঘন্টা ফ্লি ঘন্টা ফ মেক জাং রে আতং হো বা আজো মেক জাং রে মাত আনা লো কে মেক জাং লং হো পুলাসন বাংকে চক ছে ল মোহেদ কি পুয়াসন আনি সি লং বা তাইনেল ক্যাপ কে বিবেক নাংজি পুয়াসন সি লাসি আপর আপর লোহ পুলোতে ইংথুর পেন পাচু পেন আকো মেক পাপা জাং থুলোতে চক ল
1: তাংতে ডক্টর আঝাগা পিয়ে তুমি আচুলাং আবেদা তিতি লাপেন আচুলাং কমরে তিতিয়ে তুমতা দোকক তিতি লাসি লাসন হুত লেক্টোজেন পি রং লাপেন পিনাঙ্কক তিতিয়ে তুমতা দো লা লেক্টোজেন কি পি কেমি মাহে নোমা লাপেন লেক্টোজেন পেন লা চুলাং কি পি গাছে প্রেক কুপি এগল নাংলি থান পাজের মি ইংজিম
0: আঝাগা পি তুম বা আপাই তুম লাস কমপ্লেন বাং দো ও নিতুম লং তামে বাং পেক ইসন কমপ্লেন পেন ডাক নিতুম ওপিডি লং তামে নিতুম কায়তা লাসন আপাই তুম বাং বাং যে চুলাং কম রে বা চুলাং আবে দেট চুলাং কম হেকামা নিতুম বাং লেক্টোজেন পাচো দেটল তাং হ বা পিনে চাইনং গাখির পাচুন দেটল তাং হ পুলাসন দো দো লাসি লাংদাম এডমো পেন ইলিতুম কাছে থানাসন যে ইংনুত আপা ইংনুত আলো সো প্রেগনেন্ট লো পুপেন লোতে গুটি তুম হোল বডি চেঞ্জেস দাম জি পেন লাপেন গুটে সিগনেল গুটে সব ব্রেন লং দাম প ব্রেন বাং প্রিপেয়ার পো এ ব্যাং ফান ইংনুত আপায় কসন মা সো সো কং এল সো ফান মো আমহ্যাং ঠেক দেট বা যত্ম দেট তে কসন সিকাপা রেং জি মা লাফানকে সব টিয়ার এট পো লাসি কোমানে যদি চুলাং আবে দেট বা চুলাং কম রে পুলোতে ফার্স্ট বাংকে কাউন্সেলিং পিনাং পো যে মাথারি নাং চুলাং দো কাউন্সেলিং লং কনফিডেন্স পিনাং পো আপায় ফান আথেমা ক আননি লাসং বংকে ফার্স্ট টাইম বা কেচেংসি আপায় চেপ্লাং তুমতা দো লাসি লাতুম বাং কাফেরে দোকক তিতিক বা কনফিডেন্স বাং কম চা তিতিক লাসি লাতুহান বাং কনফিডেন্স পিনাং পো যে নিতুম দাকে লাসি কাউন্সেলিং সি পিপি ল যে কনফিডেন্স পিপি ল যে মাথারি নাং ক আন মা উসো ফান কে নাং জি আন কে নাং বাং লং চুলাং দো লাসি নাং থাং তা মাথারি ইংকে কাপা দো ওয়েল জি পুলোতে উসো ফান পাচু ওয়েল নাং জি লাকে ঘন্ট হিনি হিনি আফিত বা ঘন্টা কে থম আফিত কে কন্টিনিউ পাচু ওয়েল নাং পো লালে পাচু ওয়েল বে লোপুলোতে কম ব্যাক পো সেকেন্ডলি আলাং যদি স্ট্রেস লং সে কায় আমাতা নি চুলাং আবে নি চুলাং আবে বা আলাং আদুং আরাই তুম কায় মাতা আলাং ফানিং যে ওয়েল ও যে চুলাং আবে দেট বা আচুলাং তালা সনলে পুলা হাই কানিং যে তুম দো লাসি লাহাই আলাম তা আলজু নাং নিল এনজাইটি হাই এনাং নে স্ট্রেস এনাং নে লাপেন আন কে মেক জাং লং আলিং তামে জাং নাং পো লাপেন কে কিচু কিচুন তামে চিপা মেসেন নাং পো লালো পুলোতে চুলাং বাঙে ডোবেক পো লাপেনকে ইসি বাংকে চুলাং পা দৌজি ফান বাংকে নাইট ফিডিংস আজো কাপাচু আজো লো পুলোতে মোহেদ পেন ইলি তুম কাছে থান দুইটা হরমোনস প্রোলেকটিন পেন অক্সিটোসিন পু লা প্রোলেকটিন বাংকে গা চুলাং কাবনাই লাস চুলাং কাটিয়ার কাবনাই লা বাংকে আজো সি বেশি একটিভ লাসি আজো যদি লাস কং এলসো ফান যদি চুলাং পাচু বেলো পুলোতে লাস হরমোনস বাংলা আনলো একটিভ পো লা বনাই ও পো চুলাং বনাই ও পো ইংকে লা বাং লাস টেংসি লা হোল ডে তামে লা পুসি চক দেট পো লাসি আজো কাপা চু ব্যাং লা পেন কে লা স্ট্রেস ব্যাং এ নাং নে ইংকে লা কেচো ব্যাং চো পামে নাংছি আকো নিতুম ইসি কাউন্সেলিং পিদুন দুন যে নাং কং এল সো সন্থম আহল মু লাঙ যদি চুলাং চু দেট পেন কং এল যদি ঘন্টা হিনি বা ঘন্টাকে থম মেক জাং ইসি ব্যাংকে যে আনি সি লং বাতাই ট্রক বা বাতাই নেল ক্যাপ আন ফি ইং লাপেনকে লাস কং এয়ার ব্যাং আবিদ গেন বমলো বা থে বমলো বলোতে থাং তা মাথা নাংনি চুলাংকে এডিকুয়েট ল স কং এল ফান ক আন মাকে নাং জি কে দোলো লাসি লাসন থম হরমু ল্যাং লো তে চকলো কাফি ইং ব্যাং বাতাই ট্রক পেন বাতাই নেল ক্যাপ আনি সি লং লাপেনকে চুলাং চুদে পেন ঘন্টা হিনি ঘন্টাকে থম মেকে যান লাপেনকে কং এল সো ব্যাং আবিদ বারহি বমলো বা কে বমলো বলোতে থাং মাথা

0: ทางนั้นนี่
1: อืม
0: สิละสอบคอนซิลลิ่งบางนี่ตุ้มปิดุเราเป็นกมานี่จุดที่จุลังอาเวปินดังหอบาปีนี้กอมเรปุโรติ any time ดักนี่ตุ้มลาดักดิฟูเมดิคอลคอลเลจนี่ตุ้มลา department of pediatrics ลงวางมีดักมาซินี่ตุ้มคอนซิลลิ่งแต่ปีดักมาซินี่ตุ้มแหลงตะแหลงจุลังโดมาอาเวมาอาเวปินบากอมเรปุโรตินี่ตุ้มบางนอนแกอะโดไวให้ฮุตะโดลาซีลาไฮบางโดไวฮุบางตะมีตุ้ม prescribe ดุนลงปอบาหลังตุ้มโจลงปอลาไฮเซตะมีLa si, jadi la sana problem, tapi dokok loh pulut itu nitum long bang me anytime tak. La si non ite ni alam nang tan ponji do la ke, kong el kacot mo pen loh pulut eh culang bang ke, gontai siang bong si pang ceng pit nai, culang kapa cu bang, la son tot si gontai siang bong pang ceng pen, pacu pen, ing ton kok loh, ingke pacu tu tidak loh pubang ali, la gontai siang bong pacu pang ceng loh, la son tot si gontai hini ba gontai ketom ang bong bong, pacu len nang po, la son loh pulut eh culang ke bang bang prap chat po, la pen ke, jo pachunang ji ajo tame continue pachunang ji muher ka chitan ponson hormones hubang ajo si besi active lason ajo pachulo plote abisi chulang wang po lapenke kong elso judi the bom lo lapenke ka ping ta batai trok ba batai nel cap lo ako meke jang tame ghonta hini ghonta ke thom lo chulang chudet pen plote thang ma thanang ne lapenke apai bang tame stress bang enang ne lapenke ke lak putame sang nang ji lapenke kichu কিচুন তামে চেপা মেসে নংজি আহক প্রাণ হান কাটা চেলাং নংজি সাফা দো নংজি আরি তামে হ্যান্ড ওয়াশিং চাল সাম্পা কা নংজি কং এলসো চে অট ইয়া প্রাং লাপেন কে লেক্টোজেন মোহেত গানিং জে সন লেক্টোজেন আচুলাং আভে দেতলো বা চুলাং কম রে পেন লেক্টোজেন পাচো পাচো দেতলো বা চুলাং আভে পেন নিকে লেক্টোজেন সি পাচো দেতলো পুতুম তা দোদো লাসে লেক্টোজেন লং কে রিতুম কে চেংসি কা চথানা সন চুলাং লং আং টন কো পিপিমা ওসো কে থে কিডিং বা কেসো কিউন এ পেন চপা জক নাই ফান বা আরি পি চপাং তাং জি ফান আ ফু তা লক চপাং চো জি ফান কো পি পি মা কে দো কে হালা হাই আ বাং কে লেক্টোজেন লং বাং আবে লাসি জুদি ওসো ফান আ ফু তা লক পাং চো জি বা কেসো কিউন এ পেন পা চপা জক জি বা আরি পি পাং তাং জি কে থে পাদিং পারমিশন জি কে লাভ হাই লো পুলো তে চুলাং বাং পা চু ব্যাক নাং জি আ থে মা ওসো কং এল কা জট মো পেন বা আম হাং কে থেক পেন কে চুলাং জট লো কা ডাইজেস্ট উন বা কা হো জম উন লা বেলেক লেক্টোজেন পুনয় বা পিনিক চাইনঙ্গা খেল পুনয়কে ডাইজেস্ট বা হজম উন এ রেম টিটি ও সোটম ব্যাং ফার্স্টকে সেকেন্ড ব্যাংকে লাহাই পাচলো পুলোতে আপক কে সোটাং হ ডায়রিয়া দেপেন নিমোনিয়া সিংজাম পাসি ই আছে থেকে ব্যাং নো তাং হ বা আলাং ব্যাং কপিল পুপ আফু ব্রেন ইনফেকশন তাং হ লাহাই ব্যাং আরিক্স থেপে আকো নন স্টাডিস তোল নিতুম যে লা লেক্টোজেন কা পাচো পুলোতে মো কে থে আহুত হাইপারটেনশন মানে প্রেসার লাপেন কে ডায়াবেটিস আরিক্স ব্যাং থেপে লাসি লাচে পা ভেজি আফান কে চুলাং হেলো বেস লো চুলাং পাচু নয় লাপেন কে লাহাই কে সো পেন চেপা জক নয় ইংকে চেক্লোজন ট্রক আন কে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মাত্র চুলাং চটল পাচু নাই চেক্লোজন ট্রক ফিট নিংকান হিনিয়ান এক্সটেন্ডেড ব্রেস্ট ফিডিং চেকলো যন্ত্র কা ফিট লো প্লুতে চুলাং আলং বেলেগ হরমু তা পাচুদুন মিল নিংকান হিনিয়ান তা চুলাং বাং কন্টিনিউ নাং লাং চিংটন নাং নিলাং চুলাং কা পাচু কন্টিনিউ নিংকান হিনিয়ান নিংকান হিনিয়া ফিট কে চিংটন কক তা চকল বা আকং এলসো বাং চুবম লাং পুলোতে পাচু বম তা চক
1: চরোইক ল ডক্টর তাংতি আপরালাম তা দু ইক কপত পিনি চিহু চিপুত আজাই মেগা বাংকে লাপুয়ান লিং টন ইকলো নাংলি আপর কাছি পিপেন লাদাক আন কেবেং পথ নাংলি ফান পুথত সুরি সুরিয়া কারডম পাজেরিক লো লাপেন নাংলি কে ক্লেম কে দাম আলং আনসো সে আর নাম লে আহির জুমি নাং পা পি ইং দুন বমল না
0: চরল
2: লাপন আপনা নিতুন অক প্রাণা যায় মেঘলং পেন হুদবাং ট্রেসি রং বি পিল পেন ডক্টর ইন্দিরাতরণ পিয়াতুমাং বং চিউ চিপু দাং নেতুম আর্ড্রিক লং টাং লাকে আকাশবাণী দীপু নন আদুন থু নাম তুম কার্ডু থু লং জি আজামে লাকে ইংলিশ আলো না জামে ইংলিশ আলো না জামে লং পেন ক্রেজি অল মাই লাইফ পুল বাং সলু নাং নেতুম আর্ড্রিক লং পো ড্যানিয়ার পটার কেলুনা লুনাতুম আর্ড্রিক লং পোটাংতে আর্ড্রিক সেনাং

ইংলিশে লোনে যা মেঘ লোপেনা ডুনথুনা তুম কার জিলং জি লাখে লেডি গাগা লাপেন ব্রোনো কিলুন ডায়েড উইথ এ স্মাইল ফুল বাং সলুনা তুম আর জিগ লং পোটাংতে আর জিগ সিনা।

0: মেকে ওয়াংবম লাকে এফএম বেনালং পেন মেগাহার ভারত ইসিরা তো বরসর কেবলা পেন নিউজ অন এয়ার এফলং পেন্টা মেনাং লাতুম আরলং ইজি নোনা দুন থু নাতুম কার্জুলং জি আজাই মেগ লাকে জুতাং আজাই মেগ জুতাং আজাই মেগা লং পেন লামজর নাম তুম আর্ড্রিক লং পো ইদি তুম কার্বি আখে লং কেরাটাং পো আরন আলাম থে পো থাং ইদি জাতেরন পিপেন লামজর কে থানাং লাতুম আর্ড্রিক লং পো থাং তে আর্ড্রিক সেনা
1: কার্বিয়াতুম কেয়ারটাঙারন পেড়হেয়া লং মাজক আখেই আং বংশিতা কেয়ারটাঙারন দু ইলি কার্বিয়াতুম তা হাকো পেননন পুতা কেয়ারটাং পুলোতে ক্রয়বম পিনিলিতুম কেয়ারটাঙারন কিবিয়ালাম চেথানদম ইকসিনাং আন চোদাকলো পুকেরটাং আথেকে লসন নিংজেলোতে কাঠি মতে লক্ষ্মী আরনাম আফানসি কিপুদাং আরনাম আফান কাইকে তা ইংদুকের নংজি লাপুসন থাকি আন চোদেত পেন লাক অং পু কেরটাং থাপ আহিম চো কেরটাং আথেকে থাপ কে মারথু আরবো পেনসি কাসেলাম আনপারটা কাপ্রেগ আসেং কাপাঙ্গুই দোকক লাসি চো কেরটাং আথে থাপ চোলোতে এক এপ্রাণ আফান আকাশিক শাক দোকক তাহাই লাসি লাবাং সো কেরটাং আরন্তা ননপুদা ক্রয় বমলো আজো চু চিংসক কেরটাং আথেকে চু কচিং সক পুলোতে কোনাতনে কে দামজি আফান কাপাং এ লাপুয়ানচট লাসি আজো ফিরলো চুচিং সক লোতে আলং কাপ্রেকে দাম জি নংনা কাসন পৎসি আজো চুচিং সকের টাং পুলো আজো লুজি চেলাং কের টাং আজো অপর লুজি কেচেলাং কে আজো চু কচিং সক পেন ইসিবেটলো আথেকে ইলি লুজি চেলাং বম আহুত মানি ইনুং আনাত নাংদো দুন ককলোতে ইলি মেন মেন থেক লক কে থিরিক কাফেরে দোকক তাহাই লাসি লাবাং সো কের টাং তা সার সারাতুম বিতেকাং ককলো আজো চিমি চেরেত কেরটাং লবং সো কেরটাং কে ক্রয় ই দাম কে আজো অপরজংসি চিমি চেরেত পুলোতে চেরেত আকতাহাই লপেন হাকো হুটকে দোয়াই দারো কেলং তাসুং ও লাসি লবং সো কেরটাং তা বিককলো আন ফুলে আ আন আংবং হরবং কেরটাং আথেকে আন ফুলে আ আন আংবং কে হর কে মুনিত কিথি ট্যাং কি পিয়া আন কি হর পিনাক আপৎসি আকেরটাং বিককলো নুমপ্লাক পেন তা চেথেং কেরটাং আথেকে নুমপ্লাক আবাং চিংলক পেট তাহাই আনপারটা চেথেং ইলোতে আকেতে রো ও তাহাই লাসি লাবাং সো কেরটাং তাহা কো পেন পাদককলো হগওয়াই পেন আরপং আলং সিরি কেরটাং হেম আরপং আলন দোজত আলং জংসি হগওয়াই পেন সিরি থাবলোতে আলন আবেদেত পো লাসি সিরি কেরটাং পুয়াকের পাদককলো লাংপং আলং ইংনি কেরটাং আথেকে লাংপং কে কিজুন আলাং কাচোদেং আফান কাসু হারলুং আসন লাংপং তা কাচোদেং ইয়া হরমু পিনা কাপৎসি বাংসো কেরটাং পাদোককলো ল্যাং আলং ফি ইং কেরটাং আথেকে ল্যাং আলং আরনাম তাদু আনপারটা হাকো হুটকে লাংরয় লাংজেং আলাং হেলো কিজুন আলাং ল্যাং আলং ফি ইং লোতে আমিথাং চিজুন নাংককপো লাসি লাবাংসো কেরটাং হাকো পেনতা বিককলো কিদুক চিরু কেরটাং লাপেন কিপ্লাং চিহক কেরটাং আথেকে মুনিতা বাহা এলেখা আলাম জগতা চিপু থেকথে দুক পিক আমুনিত তামু আফি প্লাং পিক তাদো লাপেন প্লাং পিক আমুনিত তামু আফি দুকবক তাদো লসুয়া পৎসি কিদুক চিরু কেরটাং লাপেন কিপ্লাং চিহক কেরটাং পুলো চংহো পাথি কেরটাং চ মারং ল্যাং ইপিপেদ পট চংহো আফান কে মুনিত আতুম আরওয়ে কেবান আপি পুসি পুদাম আনপারটা চংহো কে মুনিত আফান থাং তা পালুকসান থেকথে লসোয়ালার চিটি মিসো কিচু আজক এফান একেরাপ তাদু লসো পৎসি চংহো পাথি কেরটাং পুলো চমকান কাবে আহুত রং আংবং চেং থিপ কেরটাং আথেকে কার্বিয়াতুম কে চমাঙ্কান আহুত আনসি চেং থিপ চৎজি লাপেন চমাঙ্কান কে কামনু পিনাক আপৎসি এনে আহুত কে রং আংবং চেং থিপ কেরটাং পুলো চয় চিং চয় দং আহুত আকেরাক রয় কেরটাং আথেকে চয় রয় জি পুলোতে চিপলক জকসি কে রয় মে চয় চিপলক প্লেডাত পুলোতে কে রয় আকাশিক শাক ডকক তাহাই লাসি লাবাং সো কেরটাং তা বিককলো পিনি হেম থেংনোতে কেরটাং আথেকে সোয়ারলো তুমকে আহুত পেন আসুয়া সুতি ডকক লাসি পিনি হেম থেংনো কে তে কে ইসিয়া অত কেলাংনো আসন ল লাসি পিনি হেম থেংনো তে লংলে পুয়া কেরটাং বিককলো ওসোমার চেং থিপ কেরটাং ওসোমার আতুম চেং কি থিপ কে কাহুরি আসন দোকক লাপেন কি থ্যাং আজির তা আবেলো আনপার কে আর্জু সেলেত মিমি আসন সিমান পো লাসি ওসোমার চেং

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদে আগলে আমি দেখ ছিলাম মা আর যত্ত দোলো
0: কুপি পিলো কাপাচে থ্যাং মেয়ে আসন মুংকে
1: কাপাচে থ্যাং মেয়ে আসন আনতে দো পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি এলাম পাংরি পাংদন আদামা সার আর নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পু বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙা জে বিহু ক্রিসমাস

aprang ki mancheng pora hut alam lo labang ke hala suhuring bo phun pen pirthe pine ni arni chiklu lai man miyakko ke isi ingting lun na pirthe dolang hala sut ke thang ta bi arni da velo chiklo ta velo pirthe ta velo ajat ta velo hala sut ke isi dark age pusi pulola so dark age lok ta 380 years back 1000 years an baga farman ke lapusi dulun lup hala sut bang ke sitami la sopen det wanglo first star appear po a stage wanglo like 300 million years apilo hala big bang bob det men api hala suhut bang ke go pilo first star appear po hut bang ke star wa hormu bala pilo po arni po asona hormu la mina mina pen pu ami ke kar hormu an bang ke pu asap sap sap sap nang man chet chet chet chet nang plang lo la so pen det 1 billion years api hala big bang kang bob pen det 1 billion years api bang ke early galaxy po formula ekta ili langdam lo bo thala sidi di sa tuma son pu aplang hormu pu sapu arting chen chan hormu man lo hala sulong pen arni tame pu plang dun lo la so arni long ke pu pir the son pu nang man dun bo mat arting chen chan la arni phan po arting chen chan lo hala so phan mang si solar system pu ge pu dam lo la so solar system ke la son si a hokvet aba hokpet pen ke manlu pubangke 100% proof pubangke avilang mysteries of the solar system pulong venus pu a planet bang venus pu a planet bang ke karting bang ke parlindun phak busi ke than scientist tum alam thia teng bang ke balang tum ka study ateng alang tum la satellite pe ni ka dogo bi pen ke langa teng ke hala venus pu a pir the pu ma sona bang ke karting পার্লিনন ফাক পুসি হলা সুকে পার্লিন ফাক আলো মাংকেলা পুহেনলো পিরথিয়া পুম আসন থাক থাক বেলেক বেলেক আতুম আন পুসামে কি চার্টিং কে কাউন্টার ক্লক ওয়াইজ পু পুডাম লো পতে হলা ঘুরি কি চার্টিং লে পু ইলি লাং লো পুলোতে আর এ না সি চার্টিং সিতামে পিরথিয়া পুম দুম কি চার্টিং বাংকে পু আর ভি না সি কি চার্টিং পুসি পু বন সিতামে লা ভেনাস পু আ পিরথিয়া পুম সন ইসি ভেদা বাংকে লা বাংকে clockwise year ting lo asi la sumisris ta scientist atum ta me study olo wai phak su ta me copya pot si la so apir the asona puma bangke hola pu ghuri tum son ar inan arting ro ma people si ar vinan arting unde det ma pu la so pot bangke approve non anta me research kuri bom pu si ta me la so pot bangke long thek the delo la tum la ta isi mysteries lo la pen next dam thulo na hala bangke movement of Uranus eight planets ta arni along karting bangke pu arting chain isia orbit po hormu dui hala soa orbit long se pu orbit keng keng se dam pu sipu isi bangke belek belek planet tumana bangke hala karting pirthia pum karting pusame ajoda pu karting bangke north pole pen south pole long exist to Earth exists, pui hala so Earth exists, pason thak thak si Uranus pua exists bang ta dolo. Sita me latu mangke North pen South pole pua jat ason bang kali delo latu mangke. La Uranus pua planet along bangke hala a exists ke do bangke la juntu orbit pua ason karting chain la arni long karting chain la so keng keng si la exists ta dodun kok ason thak thak lo. Lasi laso exist abang ki do ko bang pen orbit keng keng du dun rong ason thak thak do ko ga joini pen hala apum karting pusta me prek dun dak lo lata lata isia mysteries lo hala scientist tum no nanda me pu proof thek the der lo kopia pot si Uranus bang karting la son du rong la exist bang manela orbit keng keng ason pi pot si du dun rong lo po hormu bang ke than thek the der lo scientist tum non an pusita me আতুন থুনন দাম থুলো নাং আর্নি আলাম বাং লাল বাংকে আর্নি পুলোতে এলি তুম হংকে চন পুষিত আমি আর্নি সু ও পুলোতে সো দাক পক আর ওমরে রেট সোরে রেট চিং টাঙনি আর্নি সু ও ফাং ও উ পু সে গেছে থান থান লাসো তেং লো পুলোতে এলি তুম গা চিনি বাংকে কপিল হালা আর্নি লং আন লা আর্নি আপুম লং আন লো পুলোতে লাকে সো পিগি লাকে দু মাত্রা উন এলো থাক মাত্রা উন এলো পুষি চিনিলো লাগে কাদোগবি পুস্তামে বনসিতামে আর্নি কি সো পিক আলং পেন আফিতা

0: hala arni long penang chon det arnia atmosphere pua hisap son pilobo pono nilitum chethanam loplotela pir thelong pusami ac atmosphere ta ho pene ozone layer ta ho pene tomon tum pu afar afar pu isi a layer pusigi pupu hala so layer along arni ta do kaprek kaprek a layer arni tum ta dolo la so atmosphere along pen a taxi kidu a layer bangke arni a atmosphere along al taxi kidu a layer bangke corona pusipu la so corona bangke a temperature ba kar om pulang dam lu pulote hola arnia pumang kuan ma ke su ma phan pen te hola a corona pua atmosphere bang nang su mu da dak rai relang ar lu si jun tu ke su la mi nang e chona dim long si ke su ne ya po da dim long bang ke hola da bang an su thu e det mat la ang tan long bang si su rong pu si pu la si la supporta scientist tum pu sa mi non antala support bang approve long thek thelang je pia po se hola arnia mea dum long bang ke su thu e ma pu ang tan bang ke su thu re lo la isia misris lo la pen isia bang ke langdam lo pu te where can life exist pula ta isi pu dam lo pu te la ta isi misris lo la ta je thanam lo pu te life pu ba chi the ke do hormu reng a ka pi pu an bang ke jon tu jon war pen dang rok theng pi theng prang pen dang lok a chi the ke do so namu an bang ke reng eta pi pusili tum pulo la so reng era pi bangke ko nasi ke du thek po along ka prek ke ba pir the pen aka prek adim along ko nasi ke du lo hala so hormuta riun elang non anta mela scientist tum pusami non next da mang la bangke origin of the moon cheklu ili tum ka dogo vida thek long lo cheklu bangke aju kangting lo purote চেকলু কে ক্লাং সিকে অংল চেকলু এজন পু ইলিতম পুজি চেকলু এজন লংকে নিথং কেপ কে প্লেং বেগ কে দোলো আসু নিথং কেপ আং বং লং পেনকে নিক্রে ফ বাংকে চেকলু কারলু এঙ্কে নিক্রে ফ বাংকে চেকলু কে কন পুই আর লিং পেন পুলো সুতামি লাসু চেকলু নাংকে মান বা নাংকে প্লাংকে কু না পেনলো কসনলো লাসু হরমু বাং তামে সাইন্টিস্ট তুম পুজিতা ননাটা রিদাম থেক থেলাং তার মানে লা সোয়া চেকলোকে কুনা নি পিনি পেনসি নাঙ্গে টং দের মাত পুবাং জুই মাত লা পিওর ঠেলং আর টিং রেট পুটং কে মান রে মা কসন নে লা সো হরমু বাংকে ননান পুসিতামি লা সাইন্টিস্ট তুম লং লিলাং সিতামি রিসার্চ কে পাং ডুবম লো ইসরো তুম বেনানন হেট জংটামি চন্দ্রয়ান থ্রি টা বাং লঞ্চ লো পাঁচশো নাম লো হল আদাক লা তুম বাং রিসার্চ কে ক্লেম বম লো লা পুসি সুতামে যিমানলে আলাং তুম রিসার্চ ক্লেম পুসি তামি হালা ডাক পেন হেনলো লা সোয়া চেকলোকে নাঙা চেপলাং হৌ লা পু পেন সে পু ওয়াং জুই মা ডাক পিরথে আদুং ওয়াং মা পিরথে আ গ্রেভিটেশনাল পুল অং অং মাতলা গ্রেভিটেশনাল পুল আ জয়নি পেন লা পু আর্টিং দুনারে লো পু লা সোয়া হরমু বাং পুস্তামে থানুন ঠেক ঠেলাং ননামাত বাংখে নেক্সট দাম থুলো পুলো তাংতে জুপিটার এটমোসফিয়ার জুপিটার এটমোসফিয়ারটা হলা মোপেন জেথান আর্নি তুমসন আর্নি আপুং লং পেনতে আং তান কিন্তু এটমোসফিয়ার বাং আর অমরং হিসাব আসন সিলা জুপিটার পো এটমোসফিয়ার বাং তামে সোচেট জুপিটার পো বাং তা লাংদাম
1: লাপন অপর্ণাতুম লাম জিরা যায় মেঘ লং পেন হারলং কীর্তন ব্যাংকে থান লাম জিরা নাতুম আর রে লং টান লাকে আকাশবাণী দীফু নন আদন থু নাতুম কার্জুদং জিয়া যায় মেঘ লাকে কার্বি লামার জান আলোনা যায় মেঘ কার্বি লামার জান লোনা যায় মেঘ লা ফ্রাংসি নাতুম কার্জুদং জিয়া আলাম জান লাকে এ কায়ামং বে আলামার জান লং পেন জিতেন তেরাং লাপেন অল্পনা খ্রুপিয়া তুম কিলুন আপর আপর পেন ফুল বাংসালু নাতুম আর্যিক লং পোতাংতে আর্যিক সেনাং